কিছু কিছু মানুষের ছবি দেখলেই এবং তাদের কথা শুনলেই মনে হয় তারা অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুগম্ভীর, কিন্তু অ্যাকচুয়ালি যে তারা একদম রসিক শিরোমণি সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না। তো রেডিও বাংলানের ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে গৌরচন্দ্রিকাটা একটু আগে আপনার সঙ্গে করলাম, তার কারণ হচ্ছে আগামীকাল এমন একজনের জন্মদিন যিনি কিনা আমাদের গোটা বাঙালি জাতির একদম সূর্য, রবি, আগে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকালে বিশ্বকবি গুরুদেবের কথা মাথায় আসলেই মনে হয় যে উনি প্রচণ্ড সিরিয়াস এবং অত্যন্ত রাশভারী ব্যক্তিত্ব, সেটা তো বটেই। কিন্তু তার সঙ্গে ওনার আরও একটা দিক কিন্তু ছিল, তিনি ছিলেন অত্যন্ত একজন সূক্ষ্ম মানের রসিক। তো আজকে রসিক রবীন্দ্রনাথের কিছু গল্পের কথা, কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব আমি গৌরব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে, ভিয়েতনাম এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই? আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: ঠোঁট বেগে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্টু চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগুন আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম, এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: তো একবার গুরুদেবের একটু শরীর খারাপ হয়েছে, মানে একটু জ্বর এরকম টাইপের কিছু একটা হয়েছিল, আর তখন তিনি শান্তিনিকেতনে অবস্থান করছেন। সেই সময়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ওনাকে দেখতে এসেছিলেন, তবে একবারে দেখতে আসেননি, পালা করে। আর ব্যাপারটা এতটাই গুরুতর বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে গুরুদেব ভাবলেন কিছু একটা করতে তো হবে, এবং তিনি একটি কাজ করলেন। তিনি একটি বড় কাগজের ওপর গোটা গোটা করে কিছু লিখলেন, তারপর সেটা তার মাথার ওপর টাঙিয়ে দিতে বললেন। এরপর থেকে যখন ছাত্র কিংবা ছাত্রীরা এসেছিলেন, তারা একটুখানি বসে ওই লেখাটি পড়ে আলটিমেটলি চলে গিয়েছিলেন, আর কেউ বিরক্ত করেননি ওনাকে। খাতায় লেখা ছিল যে অসুখ করেছে ওষুধ হয়েছে খাওয়া, এবার আমার পাশে বসে করো একটু হাওয়া। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলায় .com-এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে রসিক রবীন্দ্রনাথের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এরকমই আরও অনেক ঘটনা আছে তার রসিকতা নিয়ে, সেরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

স্বনামধন্য সাহিত্যিক বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার কথা তো আমরা প্রত্যেকেই জানি, তার লেখা আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু তিনি যে অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারতেন সেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। রসিক রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি অত্যন্ত গুছিয়ে বক্তৃতা রাখতে পারতেন। তো একবার এক সাহিত্য সভায় গুরুদেব গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছেছেন, আর সেই সময় বক্তৃতা রাখছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো একজন গুরুদেবকে বললেন যে দেখেছেন কি সুন্দর কথা বলছেন উনি। গুরুদেব প্রত্যুত্তরে বলেছিলেন, হ্যাঁ বলাই তো ওর নাম, বলাই তো ওর কাজ। এরকমই অদ্ভুত রসিকতা করতে পারতেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক গল্প আছে, এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

গুরুদেব বসে আছেন সকালবেলা। ইন দ্য মিন টাইম কয়েকজন অতিথি গুরুদেবের সঙ্গে দেখা করতে এসছেন, আর বিশ্বকবি তখন সবেমাত্র প্রাতরাশে একটা বড় গ্লাসে সবুজ রঙের এক শরবতে মুখ দিয়েছেন। আর সেই সময় অতিথিরা যারা ছিলেন তারা একটু উস্কুস উস্কুস করছিলেন। গুরুদেব তাদের মনের অবস্থা অনুমান করতে পেরে অতিথিদেরকেও সেই শরবত দিতে বললেন। কিছুক্ষণ পর অতিথিদের জন্য সেই শরবত এলো এবং সেই ওই শরবতে এই চুমুক দেওয়ার পরে অতিথিরা বুঝতে পারলেন যে কত বড় ভুল তারা করেছেন। অ্যাকচুয়ালি ওই শরবতটা ছিল উচ্ছের শরবত, ভাবুন একবার। তো রেডিও বাংলায় .com-এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে রসিক রবিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কত বড় একজন রসিক ছিলেন সে কথাই আপনার সঙ্গে শেয়ার করছি, আর ওনার রসিকতা সমৃদ্ধ অনেক গল্প আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বকবির স্নেহধন্য যে সমস্ত সাহিত্যিক ছিলেন তার মধ্যে বনফুল অন্যতম। তো একবার একটা ঘটনা ঘটেছে, বনফুল গেছেন গুরুদেবের বাড়িতে এবং গিয়ে দেখছেন যে তিনি যে চেয়ারটা এবং টেবিলটায় বসে লেখেন সেখানে যথেষ্ট কুঁজো হয়ে লিখতে হয়। তো তিনি জিজ্ঞেস করলেন গুরুদেবকে যে আপনি এরকম কুঁজো হয়ে লেখেন কেন? তখন গুরুদেব বললেন যে বয়স তো অনেক হলো, এই কলসিটাও প্রায় ফুরিয়ে এসছে, এই কলসিতে এরকম কুঁজো না করলে ভেতরের জল বেরোতে চায় না। তাহলেই ভাবুন ভাবুন। আর আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু রসিকতার গল্প, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ছিলেন একদম উঁচু দরের একজন রসিক। তো এই রসিক রবির কথা জেনে আপনার ঠিক কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়ে গেছে গান দুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান দুরিয়া রাটা শুরু হয়েছে, এবং রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম আগের দিনের রাটায়। আজকেও অনেক কিছু কথা বলার আছে, বেশ কিছু তথ্য দেওয়ার আছে, বেশ কিছু ঘুরতে যাওয়ার জায়গা এক্সপ্লোর করার আছে। তাই বেশি কথা বলবো না, একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, তারপর ফিরছি রাটায়। শুনছেন রেডিও বাংলানেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট.কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

radiobanglane.com-এ তামিলনাড়ুর রামেশ্বরমের কথা বলছিলাম, এবং এখানে যদি আপনি ঘুরতে চান তাহলে এই যে পুণ্যভূমিতে তীর্থ করতে গেলে কিছু কিছু বিষয় আমার মনে হয় জেনে রাখলে কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা খুব ভালো লাগে। যেমন ধরুন, কিছুদিন আগে আমরা ত্রিকূট পাহাড়ের গল্প বলছিলাম, এবং সেই ত্রিকূট পাহাড়ে কিন্তু আমি রীতিমতো ঘুরতে যাওয়ার আগে রিসার্চ করেছিলাম। একটু পড়াশোনা করলে, একটু যদি জেনে যাই এই জায়গাটার ইতিহাসের ব্যাপারে, তাহলে কিন্তু যখন আমরা চোখের সামনে ব্যাপারটা দেখছি তখন কিন্তু বেশি করে এনজয় করতে পারি। ঠিক সেই রকমই এই রামেশ্বরমের কিন্তু বলেছিলাম, যেখানে সব থেকে লম্বা একটি বারান্দা বা করিডোর আছে যেটা মন্দিরের লাগোয়া, এবং এটি নির্মাণ করেছিলেন রাজা মথুরা মালিঙ্গা সেতুপতি।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ভেঙে যায় স্মৃতির সব

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানে ডট কম এ রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং এখানে শিবের উপাসনা করা হয়, বিষ্ণুরও উপাসনা করা হয়। আর এখানে কথিত আছে পুরাণে নাকি যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গেছিলেন, তার আগে তিনি যুদ্ধ জয়ের জন্য শিবের উপাসনা করেছিলেন এবং সেই উপাসনার ফলস্বরূপই এখানে শিবলিঙ্গ প্রতিস্থাপন করা হয় এবং তারপর থেকেই এই জ্যোতির্লিঙ্গ পুজো করা হয় এবং মানুষরা বিশ্বাস করে। তার সাথে সাথে একটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ কথা আছে যেটা অবশ্যই পুরাণের কথার সাথে জড়িত এবং মানুষের মনের মধ্যে এখনও সেটা বিশ্বাস তৈরি করে বা বিশ্বাস যোগায় বা বিশ্বাস বাড়ায়, যেটাই আপনি মনে করবেন।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: দেখুন নুবাসচুন্না।
1: রেডিও বাংলা নেই ডট কমে রামেশ্বরম নিয়ে কথা বলছি এবং রামেশ্বরমের সাথে পুরাণের অনেক যোগাযোগ আছে। যারা রামচন্দ্রের গল্প শুনেছেন বা বিশ্বাস করেন, পুরাণে কথিত আছে, যেটা বলছিলাম, যে রাবণের সাথে যুদ্ধ করার আগে বা সীতাকে উদ্ধার করার আগে এখানে রামচন্দ্র তার বানর সেনাকে নিয়ে, হনুমানকে নিয়ে কিন্তু এখানে শিবের উপাসনা করেছিলেন। এবং এই যে মহাকাব্যিক যুদ্ধ ঘোষণাটা হয়েছিল শিবের উপাসনা করে, তারপর যে ভাসমান পাথর বা প্রবাল প্রাচীর দিয়ে লঙ্কায় যাওয়ার জন্য যে সেতু বন্ধনটা হয়েছিল, অর্থাৎ যেটা আমরা রাম সেতু নামে জানি বা পরিচিত আছে, অনেকেই মনে করেন বা মানুষের বিশ্বাস আছে এই যে রামেশ্বরম সেটা কিন্তু এই রাম সেতুরই কিছুটা অংশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও বাংলানে ডট কম এ আজকে রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং আন্তরিয়ার আড্ডার মাধ্যমে আমরা তামিলনাড়ু পৌঁছে গেছিলাম। অনেক পুরাণের কথা, অনেক রামচন্দ্রের ইতিহাসের কথা কিন্তু জেনেছি, কিন্তু ঘুরতে গেলে নতুন করে এক্সপ্লোর করতে ভালো লাগে। নতুন কিছু এক্সপ্লোর করলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আড্ডায় থাকতে হবে। এবং নতুন নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গা গেলে বা ইনফরমেশন পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর আমাকে ফলো করতে ভুলবেন না, www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের রূপ নিয়ে ভীষণ সচেতন এবং এই রূপটাকে আরও বেশি সুন্দর করতে আমরা কিন্তু বারবারই কিছু না কিছু চেষ্টা করি এবং মহিলারা তো অবশ্যই, পুরুষরাও কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই। তাই আজকের এই সময়ে দাঁড়িয়ে যে কালই হোক, সে গরমকালই হোক কিংবা শীতকালই হোক, যে কালই হোক সেই কাল মানেই ত্বকের একগাদা সমস্যা। আর তাই অতিরিক্ত সমস্যাকে আমরা খুব সহজে তাড়িয়ে দিতে পারি, তার একটাই কারণ, যত্ন নেওয়া। যদি ঠিকঠাক আমরা সেই ত্বকের যত্ন নিতে পারি তবেই কিন্তু গানটা সফল। ত্বকের যত্ন নিন। তো কথায় আছে, প্রতিটি মরশুমের ত্বকের সমস্যার সমাধান থাকে মরশুমি ফুল আর ফলে। কিন্তু ত্বকের কী সমস্যায় কোন ফুলের ব্যবহার করবেন তা বুঝবেন কীভাবে? এটাই আজকের স্পেশাল আড্ডা। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল গান মুসাফিরের আড্ডায়। বলবো এমন কিছু ফলের কথা যে ফল হয়তো আপনার বাড়িতেই আছে কিন্তু আপনি ব্যবহার করেন না, হয়তো অন্যভাবে ব্যবহার করেন কিন্তু ত্বকের জন্য ব্যবহার করেন না। গ্যারেন্টি দিচ্ছি সেই ফলটা ব্যবহার করলে আপনি কিন্তু ত্বকের জন্য 100% ফল পাবেন ভালোর দিকে। তাই জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আজকের স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি শৌভিকার, আড্ডা চলছে আজকে ত্বক তাজা রাখার আসল উপায়, কিন্তু ফল দিয়ে। আর ফল দিয়ে মানেই ফলাফল 100% গ্যারান্টেড। আপনার বাড়িতে কিন্তু আছে শশা এবং রাখেনও প্রতিদিন। চোখের ক্লান্তি ভাব আর ডার্ক সার্কেল দূর করতে শশার ব্যবহারের কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু ত্বকের পুষ্টি বাড়াতে শশা কুড়িয়ে তার মধ্যে দই আর ওটমিল মিশিয়ে মুখেও গলায় লাগিয়ে দিন। কী হবে? মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, ডেড স্কিন রিমুভ হয়ে ত্বকের জেল্লা বাড়াবে। তাই অবশ্যই শশাকে যারা একটু দূরে সরিয়ে রেখেছিলেন, আজ থেকে সেই শশাকে আরও আপন করে নেওয়ার পালা আপনার। আর আপনার যখন এই পালাটা জারি থাকবে, তখন সে কিন্তু মানে আপনার ত্বক নিঃশব্দে সেই শশাকেও আপন করে নেবে। আরেকটা ফলের কথা বলি, সেটাও কিন্তু আপনার খুব কাছাকাছি থাকে, সেটা হচ্ছে আপেল। মুখের চামড়ার ভাঁজ পড়ে গেছে, বয়স হয়েছে, হঠাৎ মনে হচ্ছে। আর এই সমস্যার কিন্তু প্রধান কার্যকরী কিন্তু আপেল। তাই শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে রাখুন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হবে। সঙ্গে থাকুন, ত্বকের যত্ন কিন্তু আমরা নিচ্ছি, আর তাই আমরা ফিরবো আবারও গানে। এখন গান

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

দক তাদের আগার উপায় নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডা। সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। তোমরা একবার একটু পাকা আমের দিকে যাই, কারণ এখন যা সময়ে পাকা আম যদি কোথাও পাওয়া যায় সেই পাকা আম দিয়ে কিন্তু খুব সহজে কয়েকটা ভালো জিনিস করতে পারেন। আসলে পাকা আমে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ থাকে, যা আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু সাহায্য করবে। এক চা চামচ পাকা আমের পাল্পের সঙ্গে এক চামচ টক দই আর এক চামচ মুলতানি মাটি মিশিয়ে মুখে গলায় মাখুন। 15 থেকে 20 মিনিট রাখার পর মুখটা ধুয়ে ফেলুন। ত্বক হবে প্রাণবন্ত আর উজ্জ্বল শুধুমাত্র পাকা আমের ফলে। আর অবশ্যই ওই কয়েকটা জিনিস একটু মিশিয়ে নিতে পারলে আরও ভালো, মুলতানি মাটি এবং যেটা বললাম টক দই। তো আমরা কিন্তু আর যাই হোক না কেন একটা কথা বলে না, প্রথম দেখাতেই চোখ আটকে যাওয়ার ব্যাপার থাকে, আর সেই চোখ আটকে যাওয়ার আসল জেল্লা কিন্তু বেরিয়ে আসে ত্বক থেকে। তাই আমাদের ত্বককে ঠিকঠাক রাখতে এই কয়েকটা জিনিস তো একটু ব্যবহার করতেই হয়, তাহলেই কিন্তু কেল্লা ফতে। সঙ্গে থাকুন আর ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা ত্বক তাজার খবর নিয়ে। এখন গান

ত্বক তাজা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, আর গান মুসাফিরের আজকের আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে। কারণ ইতিমধ্যেই যা বুঝতে পারছি অনেকেই ডায়েরি এবং পেন নিয়ে বসে পড়ছেন। হ্যাঁ, অসুবিধা কিন্তু কিছু নেই, ভুলে গেলে এইটা কিন্তু সহজ পথ, সঙ্গে সঙ্গে এই কাজটা করে রাখবেন। তো যাই হোক, অনেকগুলো ব্যাপার নিয়ে বললাম, এবার একটু লেবুর কথা বলি। লেবু নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি, ত্বকের উজ্জ্বলতা। যাই হোক, অনেকগুলো ব্যাপার নিয়ে বললাম, এবার একটু লেবুর কথা বলি। লেবু নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি, ত্বকের

পরামর্শও নিতে পারেন। সেটা আরও ভালো, যে পদ্ধতিগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি সেগুলো অবশ্যই ডাক্তারেরই বেশ কিছু পরামর্শ থেকেই গৃহীত, কিন্তু তবুও আপনার নিজের চেনা ফ্যামিলি ফিজিশিয়ান যদি থাকেন তার সঙ্গেও একটু পরামর্শ করতে পারেন, যেটা কতটা গ্রহণযোগ্য এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এটা 100% গ্যারেন্টেড। তাই ভয়ের কোনো ব্যাপারই নেই। ঘরোয়া উপায়ে ঘরে রাখা ফল দিয়ে যদি আপনার ত্বকে জেল্লা ফিরে আসে তাতে ক্ষতি কী? সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ
1: পিছু পিছুরি করে কাছে এলাম, কানে কানে ভালো

গান মুসাফিরের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আর আড্ডা চলছে রেডিও বাংলা নেট ডট কম। এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডায় ত্বক তাজা করার আসল উপায়। তো নিশ্চয়ই অনেকের বাড়িতে ড্রাগন ফ্রুট আসে। এই ড্রাগন ফ্রুট কিন্তু খুব অসাধারণ একটা জিনিস, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি, যা কিন্তু ত্বকের দাগ ছোপ বলিরেখার সমস্যা খুব সহজে দূর করে দেয়। তাই ড্রাগন ফ্রুট পাল্পের সঙ্গে বেসন, গোলাপ জল আর একটু কাঁচা দুধ যদি মিশিয়ে ঘাড়ে এবং মুখে লাগিয়ে রাখুন, আপনি দেখবেন 20 মিনিটের জন্য, বেশি নয়, এরপর আঙুল দিয়ে মেসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন, পুরো সাফ পরিষ্কার। তো ড্রাগন ফ্রুট কিন্তু খুব উপকারী। আরেকটা ফলের খবর দেবো যেটা দিয়ে আজকের এই শো শেষ করব, সেটাও কিন্তু খুব উপকারী এবং অনেকের বাড়িতেই থাকে, সেটা হচ্ছে পাকা পেঁপে। এইবার নিশ্চয়ই আপনার মনের মধ্যে সেই কিউরিওসিটিটা হচ্ছে পাকা পেঁপে তাহলে কী কাজ করে। গরমের এই এক ফল আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। 1 কাপ পাকা পেঁপের পাল্প নিন, এর মধ্যে 1 চা চামচ দুধ, কাঁচা দুধ, এবং 2 চামচ মধু মিশিয়ে নিন। মুখ ও গলায় মেখে 30 মিনিট পর ঠান্ডা জলে জাস্ট ধুয়ে ফেলুন, ত্বক মসৃণ এবং কোমল হবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, কেমন লাগলো 4447503965712 তে সৌভিককে জানাতে ভুলবেন না। আর এভাবেই প্রতিদিন সোম থেকে শুক্র গান মুসাফির সৌভিককে শুনতে ভুলবেন না। আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে। রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আজ আসি আগামীকাল আবারও। টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি? কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমি বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমার ভিনদেশী তারা

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা আর কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানী ডট কমে, মন যখন নিরুদ্দেশ। এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712 তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

মাঝে মাঝ শেষে মিষ্টি আগের পাতে তেত, ভেতরে ভেতরে সে তো রয়ে গেছে ভেত। বাঙালির এই মৎস্য প্রীতির কথা সকলেই জানে, আর মাছে ভাতে বাঙালি এমন কথা তো সব সময় শোনা যায়। আর সেই যে নানা রকমের মাছ যা বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে, সেই সব নানা রকমের মাছের পদ অবশ্যই থাকে বাঙালির দৈনন্দিন মেনুতে। আর সেখানেই নানা রকমের মাছ আর তা দিয়ে তৈরি নানা রকমের পদ, আর সেই জন্যই মাছকে ঝালে ঝোলে অম্বলে সব রকমভাবেই কিন্তু পাওয়া যায়। আর সেই নানা রকমের মাছের স্বাদও কিন্তু ভিন্ন ভিন্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এমনই এক মাছ নিয়ে যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, আর তাকে মৎস্যপ্রেমীরা বেশ যত্ন করে আদর করে বলে থাকেন উত্তরের ইলিশ। সেই মাছের কথা শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

মৎস্যপ্রেমী বাঙালির পাতে স্থান করে নিয়েছে নানা রকমের মাছ। তবে তার মধ্যে ইলিশ মাছের সঙ্গে বাঙালির এক অদ্ভুত আবেগ জড়িয়ে রয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ মাছ, এ কথার বলার অপেক্ষা রাখে না। তবে খাদ্যপ্রেমীদের তত্ত্ব বলে যে এমন একাধিক মাছ রয়েছে যাদের স্বাদ আর গন্ধ সত্যি অসাধারণ, হয়তো তারা সেভাবে প্রচার পায় না। এমনই এক মাছ যাকে আদর করে বলা হয় উত্তরের ইলিশ, বরলি মাছ। আর সেই মাছের গল্প নিয়েই আজ আমরা কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বরলি মাছ নিয়ে কথা বলছি, সেই মাছের যদি আমরা সাইজের কথা বলি, সেই হিসেবে কিন্তু ইলিশের থেকে এই মাছ অনেক ছোট, কিন্তু স্বাদ আর গন্ধ মন জয় করে নিতে পারে এই জলের রূপলি সুন্দরীরা। সেই বরলি মাছ যার সঙ্গে ইলিশ মাছের অনেকটা মিলও রয়েছে, ইলিশ মাছের মতোই এরাও কিন্তু ঝাঁক বেঁধে স্রোতের উল্টো দিকে চলে। তবে কোথায় পাওয়া যায় সেই মাছ জানবো সেই সব গল্প, তবে সব কিছুই থাকছে গানের ওপারে। ফিরে আসছি পরপর দুটো গান শুনে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

উত্তরবঙ্গ বললেই মনে পড়ে কাঞ্চনজঙ্ঘা, অভয়ারণ্য আর তিস্তা। আর তার সঙ্গে এক যোগে অনেকেই যে নামটা উচ্চারণ করে থাকেন সেটি হলো উত্তরবঙ্গের নদীর রূপলী শস্য বরলি মাছ। ভালোবেসে অনেকেই যার নাম রেখেছেন উত্তরের ইলিশ, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে আমাদের পপকর্নে বরলি মাছ নিয়ে কথা বলছি, তার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়। আর এই যে বরলি মাছ, তার স্বাদে বাঙালি কিন্তু একেবারে কাত। সর্ষে দিয়ে বরলি মাছের পাতুরি হোক কিংবা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, সব কিছুর স্বাদই কিন্তু একেবারে জিভে জল এনে দিতে পারে। আর সেই বরলি মাছ বলা হয় যে তিস্তার বরলি সবচেয়ে সেরা, এমনটাই ভোজন রসিকরা মনে করেন। তবে তোর্ষার বরলিও কিন্তু স্বাদে গন্ধে দুর্দান্ত। যদিও তিস্তায় বেশি পাওয়া যায় বরলি মাছ, তবে এই তিস্তা ছাড়াও তোর্ষা, রায়ডাক, বালাসন, কালজানিতেও কিন্তু পাওয়া যায় এই বরলি মাছ। এই বরলি মাছের গল্প নিয়ে আমরা ফিরছি, তবে একটা ছোট্ট বিরতি ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ক্যাপিটাল ক্যাপিটাল বলে কই থেকে? আমি তো এক পয়সাও ঠেকাই নাই।
2: শুনলাম ওই সুডো বউ নাকি গাঁয়ের গহনা বিচার টাকা দিছে চন্দনের হাতে।
3: জিগাওরে কিসের টাকায় ব্যবসা হয়েছে, দোকান হয়েছে, কোথেকে ক্যাপিটাল আইলো? জিগাওরে ব্যবসা করব, ব্যবসা অত সোজা নাকি? সোজা নাকি? জিগাওরে
4: জামিলি, জামিলির কথা কো জামিলি। সে কি না না তুমি
3: এটা রে
1: ডাকে ডাকে ডাকে ডাকে ডাকে ডাকে দা
3: কারে দেহো কারে দেহো কারে দেহো কারে দেহো কারে দেহো
1: ডাকে ডাকে দা
5: ওতে কেউ না
1: বাপেসা জিগান তার জবাব দাও। ক্যাপিটাল ক্যাপিটাল কোথায় পাইলা কোথায় পাইলা কোথায় পাইলা?
4: ওই পাটা তো জুয়ারি, জুয়ার ধার মিটাই কাটা হয়। তুই ও জিগা নাও রে জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা।
5: ও মা না না চিচি
3: তামাশা হইতেছে, তামাশা কি করছো এই বাড়ির আশীর্বাদী গাউনা দিয়া? জবাব দাও।
6: ইসে বাবা
7: ওগো শুনছো
3: বংশমর্যাদা বুঝো, অর্থ বুঝো, এই কথাটার বংশমর্যাদা
1: বংশমর্যাদা হ বংশমর্যাদা
3: হাগরের মাইয়া
1: হাগর সিসি হাগর হাগর হাগর হাগর হাগর
3: দাদা বৌঠান অনেক অনেক বাধ্য করে আইছিলেন, তাই দেহ রাখছেন ওই পারে, তাই তোমার মতো মাইয়া মানুষ দেখে যাইতে হয় নাই।
1: সিসি হাগর হাগর হাগর হাগর
3: তুমি এক বিহা মাইয়া শ্বশুর কুলে কালি দিয়া বংশের নামে নাম ডুবাইয়া অও নাই তো বুক ফুলাইয়া দোকান খুলিয়া ব্যবসা করতেছি।
1: কানে ঢুকছে বাপের কথা? বাপের কথা বাপের কথা বাপের কথা
3: ছোট লোকের বেটি তোরে খড়ম পিঠা কই যা আমি
4: সামিলি সামিলি
3: থাউগা আইস থাউ
1: হ খড়ম পিঠা হ হ খড়ম পিঠা
4: জুয়ারি
1: মাইয়া মানুষ ব্যবসা করে পরে হইব পরে হইব আইস থাউ কি কন বাবা পরে হইব পরে হইব
3: হ পরে
4: পরে পরে পরে হইব
3: হ পরে হইব
4: হইয়া গেছে ইয়া।
8: একটা সময় ছিল যখন উত্তরবঙ্গের পাহাড়ি নদীর অববাহিকায় যারা বাস করেন তারাই একমাত্র এই মাছ খেতেন, কিন্তু তার স্বাদ আর গন্ধের জন্য এখন তার এতটাই চাহিদা বেড়েছে সেই অনুযায়ী কিন্তু যোগান দেওয়া যাচ্ছে না। আর স্বাদে গন্ধে অতুলনীয় যেই মাছ যাকে আদর করে অনেকেই উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বোরলি মাছ নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে বোরলি মাছ নিয়ে কথা বলছি, এই বোরলি মাছকে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলোতেই বেশি পাওয়া যায়, কারণ এদের বাঁচার জন্য অক্সিজেন বেশি প্রয়োজন। যেহেতু এই ধরনের নদীগুলোতে অক্সিজেন বেশি পাওয়া যায়, তাই শুধুমাত্র এই নদীগুলোতেই এই বোরলি মাছকে পাওয়া যায়। আর মৎস্যজীবীরা বলেন এই মাছ ভীষণ সুখী মাছ, তাই প্রবাহমান যে টলটলে পরিষ্কার পাহাড়ি নদীর জল, সেই জল ছাড়া এরা বাঁচে না। জল যদি একটু নোংরা হয়ে যায় তাহলে বোরলি মাছ আর পাওয়া যায় না। এমনটাই বোরলি মাছ, যার স্বাদ আর গন্ধের কথা ভেবে অনেক মানুষই আছেন যারা এই বোরলি মাছকে অবশ্যই খেতে চান। আর যারা উত্তরবঙ্গে বেড়াতে যান তারা একবার এই মাছটা অবশ্যই ট্রাই করতে চান। আর সেই বোরলি মাছের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। আমাদের আড্ডা জারি থাকবে, তবে ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই বরলির কথা মনে পড়ে। বরলি মাছ, যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, যাকে অনেকেই আদর করে উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা যে বরলি মাছ নিয়ে কথা বলছি, যদিও আকারের দিক দিয়ে চিন্তা করলে ইলিশের থেকে অনেকটাই ছোট এই বরলি মাছ, 3 থেকে 4 ইঞ্চি। আর এই যে বরলি মাছ, তার সঙ্গে ইলিশ মাছের কোথায় মিল রয়েছে সেটা হলো, ইলিশ মাছের মতো বরলি মাছও কিন্তু জলে ঝাঁক বেঁধে চলে আর স্রোতের উল্টো দিকে চলে, আর যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে মুখ ফিরিয়ে নেয়। যদিও এখন বরলি মাছ অনেকটাই কম পাওয়া যায়, যার জন্য বিকল্প চাষের ব্যবস্থা করা হচ্ছে, তবে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, আসল বরলির যে স্বাদ তার ধার কাছেও আসে না এই মাছ। এই বরলি মাছ নিয়ে গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মু যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

প্রাচীন যুগে ভারতের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, এই কথা বললে কিন্তু অনেকগুলো নাম উঠে আসবে। যেমন ধরুন চন্দ্রগুপ্ত মৌর্য, যেমন ধরো অশোক, কিংবা সমুদ্রগুপ্ত অথবা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কিন্তু যদি বলি যে মধ্যযুগে ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, তাহলে কিন্তু একটি নামই উঠে আসবে, সেটি হলো আকবর। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডাটা কিন্তু জমে উঠতে চলেছে মধ্যযুগে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নৃপতি, সর্বশ্রেষ্ঠ সুলতান আকবরকে নিয়ে, বাদশাহ আকবরকে নিয়ে। এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কিনা প্রচণ্ড ইন্টারেস্টিং, কিন্তু আমরা আর সবাই হয়তো পুরোটা ঠিকঠাক জানি না। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আকবর দি গ্রেটকে নিয়ে। কিন্তু সেই আড্ডা সফল জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আকবরের আসল নাম কিন্তু আকবর নয়, তার নাম ছিল অন্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আকবর দি গ্রেটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো মুঘল বংশের তৃতীয় সম্রাট আকবর, তার অ্যাকচুয়াল নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ, কিন্তু তাকে মানুষজন উপাধি প্রদান করেন আকবর, আকবর অর্থাৎ দি গ্রেট। আর এই যে নামটি, এই যে উপাধিটি তিনি পেয়েছিলেন, সেটা কিন্তু প্রজাহিতৈষী কাজকর্মের জন্যই তিনি পেয়েছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আকবরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মাঝে মধ্যে একটা কথা মনে হয় যে যারা প্রচণ্ড প্রভাবশালী তাদের অনেকেরই জন্ম কিন্তু অত্যন্ত দুঃসময়, তার মধ্যে আকবরও কিন্তু একজন। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আকবরের জন্ম হয় 15th October 1542 খ্রিস্টাব্দে, আর সেই সময় কিন্তু অত্যন্ত দুর্দিন চলছে মুঘল সাম্রাজ্যে। তার কারণ শের শাহ তখন দিল্লির গদিতে আসেন, আর হুমায়ুন অর্থাৎ আকবরের বাবা তিনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন এ দেশ থেকে ও দেশে। আলটিমেটলি আকবর পরবর্তীকালে শের শাহের মৃত্যুর পর আলটিমেটলি ভারতের সিংহাসনে বসেন এবং দীর্ঘদিন ধরে রাজত্ব করেন। তো আকবরকে নিয়ে আরও অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কি না এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

আচ্ছা, 13 বছর বয়সে আপনি ঠিক কি করেছিলেন? আমি কি করেছিলাম বলছি, আমি তখন সবেমাত্র ক্লাস 8, তখন আস্তে আস্তে ডানাটা গজাচ্ছে আর কি। সেই সময় বিভিন্ন ধরনের দুষ্টুমি এই টাইপের কাজকর্ম করে থাকতাম। কিন্তু আকবর তার 13 বছর বয়সে কি করেছিলেন জানেন? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আকবর দি গ্রেটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ আকবর, তিনি 13 বছর বয়সে আলটিমেটলি ভারতবর্ষের সিংহাসনে বসেন। বুঝতে পারছেন ব্যাপারটা? মাত্র 13 বছর বয়সে এই গোটা সাম্রাজ্যের বাদশাহ হয়ে যান তিনি। তারপরে দীর্ঘ প্রায় 50 থেকে 60 বছর তিনি রাজত্ব করেছেন। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আকবরকে নিয়েই আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আকবরের অন্যতম কৃতিত্ব ছিল তার যুদ্ধক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন। কি সেই পরিবর্তন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেটওয়ার্ক কমে শুনছেন হারানো সুর। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ আকবরকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আকবরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল যুদ্ধক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন। তিনি যুদ্ধক্ষেত্রে ভারতবর্ষে প্রথম বারুদ এবং বন্দুক ইন্ট্রোডিউস করেন, সেই জন্য তার নাম হয়ে যায় গান পাউডার কিং। পরবর্তীকালে এই বৈপ্লবিক পরিবর্তন বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের পটভূমিকায় দেখা গেছে। তরে বাংলা ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই আকবর দি গ্রেটকে নিয়ে আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর অনলি অন রেডিও বাংলা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

বিভিন্ন রাজা ভারতবর্ষের পটভূমিকায় বিভিন্ন ধরনের প্রজাহিতৈষী কাজকর্ম করেছেন। তার মধ্যে আকবর হচ্ছে অন্যতম। তিনি প্রজাদের সুখের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। যেমন ধরুন, প্রজাদের চিকিৎসার জন্য তিনি বিভিন্ন ধরনের হসপিটাল নির্মাণ করেন। শুধু তাই নয়, প্রজাদের জলপানের বন্দোবস্তের জন্য তিনি বিভিন্ন পুকুর খনন করেন। আবার প্রজাদের ওপর থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স তিনি মুকুব করে দেন। যেমন ধরুন, তার মধ্যে অন্যতম একটি ট্যাক্স ছিল জিজিয়া কর। সেই জিজিয়া কর যেটা কিনা অমুসলিম সম্প্রদায়ের মানুষজনদের বাদশার কাছে জমা করতে হতো, সেই কর তিনি সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দেন। আর সেই জন্যই তাকে সাধারণ মানুষজন আকবর অর্থাৎ দি গ্রেট এই উপাধিতে ভূষিত করেন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

কথায় বলে যে একজন প্রকৃত গুণী মানুষই আরও একজন গুণী মানুষের মূল্যটা ঠিকঠাক বুঝতে পারেন। এ কথা আকবর দি গ্রেটের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি খেটে যায়। তিনি ছিলেন ভারতবর্ষের সার্বভৌম নৃপতি, মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ, এবং তার সময় সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল মুঘলের সাম্রাজ্য। তো সেই আকবর কিন্তু বিভিন্ন গুণী মানুষকে সমাদর করে নিজের রাজপ্রাসাদে, নিজের দরবারে স্থান দিয়েছিলেন। বিক্রমাদিত্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যেরকম নবরত্ন সভা ছিল, তারই অনুকরণে তিনি নবরত্ন সভা করেন। সেখানে নয়টি রত্ন অর্থাৎ নয়জন অত্যন্ত গুণী মানুষকে তিনি স্থান দিয়েছিলেন। তার মধ্যে ছিলেন বীরবল, তার মধ্যে ছিলেন আবুল ফজল, তার মধ্যে ছিলেন তানসেন। তো রেডিও বাংলার .com এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আকবর দি গ্রেটকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আকবর দি গ্রেটকে নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, only on radiobanglanet.com।

আকবরের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি নতুন ধর্ম প্রবর্তন। তিনি বিভিন্ন ধর্ম, মেইনলি হিন্দু এবং মুসলিম ধর্মের ভালো ভালো দিককে নিয়ে একটি ধর্ম প্রবর্তন করেন। সেই ধর্মের নাম দেন দিন ই ইলাহি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আকবরকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে তিনি হিন্দু এবং মুসলিম ধর্মের মূলত ভালো ভালো দিক কিছু নির্বাচিত অংশ নিয়ে একটি নতুন ধর্মের সৃষ্টি করেন, তার নাম দেন দিন ই ইলাহি, এবং তার অনুরোধে কয়েকজন সেই ধর্ম গ্রহণ করেন। তিনি চাইলে হয়তো ফোর্সফুলি এই ধর্মকে ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্মও করতে পারতেন, কিন্তু তিনি সেদিকে কখনো চেষ্টাই করেননি। ইনফ্যাক্ট একটা কথা জেনে অবাক হবেন যে বীরবল ছিলেন প্রথম ব্যক্তি যিনি তার প্রবর্তিত ধর্ম অর্থাৎ দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আকবর দি গ্রেটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আরও অনেক কথা ওয়েট করবে আকবরকে নিয়ে আপনার জন্য, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

সাহিত্য চর্চার অত্যন্ত বেশি পৃষ্ঠপোষক ছিলেন আকবর। আবার তিনি গান এবং বিভিন্ন ধরনের শিল্প তারও এক গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে মুঘল সাম্রাজ্যে সাহিত্য এবং কৃষ্টি এবং গান একদম শিখরে ওঠে। কিন্তু একটা ব্যাপার জেনে অবাক হবেন যে যিনি এত বিদ্যোৎসাহী তিনি নিজেই কিন্তু নিরক্ষর ছিলেন। আগে হ্যাঁ, ছোটবেলাটা যুদ্ধের মাধ্যমে কেটে যাওয়াতে আকবর পড়াশোনা করার সুযোগই পাননি। তবে তিনি বিদ্যা এবং বিদ্যার্জনের ক্ষেত্রে অত্যন্ত উৎসাহী ছিলেন। তার যে বিবলিওগ্রাফি অর্থাৎ জীবনী আকবরনামা, সেটি লেখেন তার নবরত্ন সভার অন্যতম একজন ঐতিহাসিক আবুল ফজল। তো রেডিও বাংলানে .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে সমন্বয় সাধন করতে কিন্তু বারবারই চেয়েছেন আকবর। তার অন্যতম নিদর্শন পাওয়া যায় তার প্রবর্তিত ধর্ম দিন ইলাহির ক্ষেত্রে। কিন্তু আরও একটি বিষয়, আরও একটি স্থাপত্যে কিন্তু সেই নিদর্শন পাওয়াই যায়। সেই স্থাপত্যটির নাম হলো ফতেহপুর সিক্রি, যেটি গুজরাত বিজয়ের পর আকবর নির্মাণ করেছিলেন। এবং সেখানে কিন্তু হিন্দু বাস্তুরীতি এবং মুসলিম বাস্তুরীতি দুটোরই প্রভূত সামঞ্জস্য লক্ষ্য করা যায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আকবর অর্থাৎ মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ আকবর দি গ্রেটকে নিয়েই আমাদের আড্ডাটা জারি ছিল। তার জীবনের এরকম বেশ কিছু দিক আছে যেগুলো কিনা প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানে ডট কম অ্যাড্রেসে। হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানে ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানে ডট কম। টাটা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আর আজ শনিবার, আর শনিবার মানেই হচ্ছে কথায় কথায় দিন। কখনো থাকে অনামিকা, আর কখনো আমি সৌভিক। আর আজ আমি আছি আপনাদের সঙ্গে এবং আপনাদেরকে নিয়ে যাব কানে কানে কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস জানাতে। আমরা প্রতি মুহূর্তে কিন্তু সমৃদ্ধ হব। গৌতম হাজরার একটা বিশেষ প্রতিবেদন কলকাতার গঙ্গার ঘাটের কথা, আর সেখান থেকেই আপনাদের আজকে এই পুরো দু ঘন্টা শেয়ার করব, সমৃদ্ধ হব এবং ইতিহাস স্পর্শ করব। সময়ের সঙ্গে সঙ্গে সেই সব ঘাটগুলির অবশিষ্ট কয়েকটি আজও বেঁচে আছে। কলকাতার প্রতিটি ঘাটের নিজস্ব ইতিহাস ও তাৎপর্য রয়েছে এবং এই ঘাটগুলি কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি কিন্তু বহন করে আসছে যুগের পর যুগ। হ্যাঁ, সেই কলকাতার ঘাটের ইতিহাস, কলকাতার কয়েকটি বিখ্যাত গঙ্গার ঘাটের কথা। কারণ সরকারি হিসাব অনুযায়ী কলকাতার গঙ্গার ঘাট আছে প্রায় 70টির বেশি। চলুন দেরি না করে আমরা আজকে কয়েকটা গান সুন্দর শুনে নিই প্রথম, তারপর আমাদের ইতিহাস স্পর্শ করার মুহূর্ত তৈরি হবে পড়তে পড়তে। আমরা পড়তে পড়তে কিন্তু গঙ্গার ঘাটের ইতিহাসকে স্পর্শ করব, আজ কানে কানে আগামী দিনে পায়ে হেঁটে। এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শনিবারের কথায় কথায়। আজকের বিশেষ এপিসোড বলা যেতে পারে কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

বেরোলাম বিরতির পর, মানে শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর তারপর আমাদের ফিরে যাওয়ার পালা কোথায়? না কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস, সেই ইতিহাসের গল্প শুনতে, ইতিহাসকে স্পর্শ করতে। পুরনো বারুদ কারখানার ঘাট, ইংরেজদের কলকাতাবাসের আদি পর্বে এখানে একটা মস্ত বড় বাগান ছিল, নাম ছিল পেরিন সাহেবের বাগান। পেরিন সাহেব ছিলেন জাহাজের ক্যাপ্টেন, তার নিজেরও দু তিনটে জাহাজ ছিল। এই বাগানে কোম্পানির বড় সাহেবরা তাদের শ্রীমতীদের নিয়ে বেড়াতে আসতেন ডিহি বা টাউন কলকাতা থেকে। 1746 সালে নাগাদ সাহেব বিবিদের আসা যাওয়া বন্ধ হলে 1752 সালে 11 ডিসেম্বর বাগানটি নিলামে ওঠে। কলকাতার জমিদার হলওয়েল সাহেব মাত্র 2500 টাকায় বাগানটি কেনেন। তারপর ওই স্থানে বারুদ কারখানা নির্মিত হয়। প্রাণকৃষ্ণ দত্ত বলেছেন পাউডার মিল রোডের বর্তমান নাম বাগবাজার স্ট্রিট, কিন্তু রাধারমন মিত্র একথা মানতে নারাজ। তিনি বলেছিলেন অনেকে পাউডার মিল রোডকে বাগবাজার স্ট্রিট বলেছেন। ওল্ড পাউডার মিল ঘাটের গল্প শুনলাম আমরা, কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাসের আরেকটা পর্ব, ওল্ড পাউডার মিল ঘাট। আরও অনেক ঘাট আমরা তার ইতিহাস জানব, তাই কোথাও যাবেন না, 2 ঘন্টার আড্ডা আমরা কিন্তু এভাবেই কাটাবো। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শনিবারের কথায় কথায়। এখন গান।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম শনিবারের কথায় কথায় নিয়ে, আর আড্ডা চলছে আজকে গঙ্গার ঘাটের ইতিহাসের গল্প। আমাদের বারবার মনে হচ্ছে আমরা পৌঁছে যাই এই ঘাটগুলোর সিঁড়িতে সিঁড়িতে, স্পর্শ করি আর অনুভব করি আমরা যেন ইতিহাস ছুঁয়ে আছি। নিমতলা ঘাট চিরকালই শ্মশান ঘাট, 160 ফুট লম্বা, 90 ফুট চওড়া জায়গা, তিন দিকে 15 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, শুধু নদীর দিকটা খোলা, এই ছিল শ্মশান। আর এই শ্মশান তৈরি হয় 1828 সালের মার্চ মাসে, 17-3-1828 সাল। আর সেই দিন থেকে এখানে সপ্তাহ আরম্ভ হয়। তো রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস এই শ্মশানের দক্ষিণে গঙ্গা যাত্রীদের থাকার জন্য একটি পাকা ঘর তৈরি করে দেন। সে যুগে পারতপক্ষে কোনো মুমূর্ষুকে নিজের বাড়িতে মূর্তি দেওয়া কিন্তু হতো না, মৃত্যু পথযাত্রীদের এই ঘরে রাখা হতো তখনকার দিনে, তাই এই ঘরকে বলা হতো গঙ্গা যাত্রীর ঘর। দীনবন্ধু মিত্র 1865 সালে তার কলকাতা কত দূর, নগরী কেমন, এ ওই গঙ্গা দেখো বাগবাজারের ঘাট, অপূর্ব আইরিটোলা বণিকের হাট, ওই দেখো নিমতলা সমাধি শ্মশান, সু উচ্চ পাতুরে খাটা জগন্নাথ স্নান, এই নতুন শ্মশান ঘাটের কথা বলেছিলেন। আর এই শ্মশান ঘাটের কথা আজও আমাদের স্মৃতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়া ধরে, কারণ 1941-এর 8ই অগস্ট রবীন্দ্রনাথের শেষ যাত্রা এখানে এসে থেমেছিল। কবি শক্তি চট্টোপাধ্যায় আর ভিনদেশী অ্যালেন গিন্সবার্গের বড় প্রিয় ছিল এই নিমতলা ঘাট। কথা বলছি নিমতলা ঘাটের ইতিহাস জানলাম। আমরা ফিরব আবারও আজকের এই বিশেষ আড্ডায় কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে। এখন গানে ফিরে যাওয়ার পালা, চলুন শুনুন।

পুরো নাম রুস্তমজি গওয়াসজি বানাজি, তিনি ছিলেন পার্সি। 1790 সালে মুম্বাই শহরে জন্ম আর 1852 সালে কলকাতায় মৃত্যু। ব্যবসা উপলক্ষে তিনি মুম্বাই থেকে কলকাতায় আসেন 1806 সালে, কিন্তু এখানে তিনি বেশি দিন থাকেননি। দ্বিতীয়বার আসেন 1809 সালে, তখন থেকে বরাবরের জন্য এখানে থেকেছেন। তার ছিল জাহাজের ব্যবসা। আমরা আড্ডা দিচ্ছি কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com-এ শনিবারের কথায় কথায়। তো চীন দেশের সঙ্গে ভারতীয় আফিমের ব্যবসা করতেন, পরে তিনি খিদিরপুরের জাহাজ তৈরির পুরনো ডকটা কিনে ফেলেন। কাশীপুরের রুস্তমজির একটি বাষ্পীয় জাহাজ তৈরির কারখানাও ছিল, পরে সেই ঘাটটি রুস্তমজির ঘাট বলে মনে করা হয়। ভাবছেন কি অদ্ভুত ইতিহাস, কোথায় না কোথায় জড়িয়ে আছে এই স্মৃতির মুহূর্তগুলো। কাশীমিত্র বা কাশীরাম মিত্র ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি। তিনি একটা ঘাট প্রতিষ্ঠা করেন যার নাম কাশীমিত্রের ঘাট। আর এই কাশীমিত্র ঘাটেই কিন্তু গঙ্গা যাত্রীদের জন্য ঘর তৈরি করে দিয়েছিলেন অক্ষয়চন্দ্র গুহ। কাশীমিত্র এখানে একটি শিবলিঙ্গেরও প্রতিষ্ঠা করেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও সমৃদ্ধ হব আমরা, আবারও কানে কানে পৌঁছে যাওয়া সেই ঘাটগুলোর কাছে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা সবাই পৌঁছবো একদিন না একদিন এই স্মৃতিকে স্পর্শ করতে। আসবই, সঙ্গে থাকুন। এখন আমরা গানে ফিরি, তারপর ফিরে এসে আবারও আমরা ফিরে যাবো

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শনিবারের কথায় কথা নিয়ে আবারও ফিরে এলাম কয়েকটা গানের পর। আজকের এই বিশেষ আড্ডা আবারও জারি আছে। আমরা কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস জানছি, প্রতি মুহূর্তে যেন হারিয়ে যাচ্ছি সেই ঘাটের বিভিন্ন সিঁড়িতে। মনে হচ্ছে যেন সেখানে বসে আমরা এই মুহূর্তগুলোকে অনুভব করছি, আমরা যেন দেখতে পাচ্ছি। এবার একটু জগন্নাথ ঘাটের কথা বলি। এটিও রবীন্দ্রনাথের স্মৃতিধন্য ঘাট। এই ঘাট থেকেই রবীন্দ্রনাথ শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব, আর এখানেই গাওয়া হয়েছিল বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই ঘাট হল শোভারাম বসাকের ঘাট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করে সেই যুগে শোভারাম বসাক কোটিপতি হয়েছিলেন, আর তিনি হলদিপুর থেকে গোবিন্দপুর হয়ে এখানকার বড় বাজারে বাস করতেন। তার গৃহদেবতা জগন্নাথ দেব। গঙ্গা তীরে তার প্রতিষ্ঠিত স্নানঘাটের কাছে মন্দির করে জগন্নাথ দেবের বিগ্রহ স্থাপন করেন, আর এই ঘাটই জগন্নাথ ঘাট। যদিও এই ঘাট প্রতিষ্ঠার ব্যাপারে বিতর্ক আছে, সেটা হলো এই ঘাট কে প্রতিষ্ঠা করেছিলেন, শোভারাম নাকি লালবাবু। অধুনা এই জগন্নাথ ঘাটের পরিচয় আরেকটা, ফুলের হাট হিসেবে। তবে এটি জগন্নাথ ঘাট নয়, এটি ছোটেলাল দুর্গাপ্রসাদ ঘাট। আর সেই ঘাট থেকে নেমে ফুলের হাট পেরিয়ে ডান দিকে তৈজসপত্রের বাজার পাশে রেখে বাঁদিকে গোডাউনেশ্বর, আর সেখান থেকে স্ট্যান্ড রোড ধরে খানিকটা এগোলেই খুব সামনে জগন্নাথ ঘাট। আসল জগন্নাথ ঠাকুর কিন্তু বেশ খানিকটা দূরের মন্দিরে, আর এখানে জগন্নাথ দেবের নামেই জগন্নাথ ঘাট। যদিও 1842 সালের ম্যাপে জগন্নাথ ঘাট বলতে যে ঘাটের কথা বলা হয়েছে বা আছে, সেটির সঙ্গে কিন্তু বর্তমান জগন্নাথ ঘাটের কোনো সম্পর্ক নেই। তবে এই কথা ঠিক যে রবীন্দ্রনাথ রাখি উৎসবের জন্য যে ঘাটে সদল বদলে স্নান করতে এসেছিলেন, সেটি কিন্তু বর্তমানের জগন্নাথ ঘাট, আর এটি জোড়াসাঁকোর কাছে। আর যে মসজিদে তিনি গিয়েছিলেন সেটিও কিন্তু তাকের, মানে বলা যায় তাদেরই নিবাস থেকে মাত্র ঢিল ছড়া দূরত্বে। তাই কলকাতায় এলে ঘুরতে অবশ্যই কিন্তু এই জগন্নাথ ঘাট দর্শন করবেন, আর অনুভব করবেন যেন রবীন্দ্রনাথের সেই মুহূর্তের, সেই রাখি উৎসবের সেই শুভক্ষণে যেন আপনি দাঁড়িয়ে আছেন। এক অন্যরকম অনুভূতি আপনাকে ঘিরে ধরবে, আমার দৃঢ় বিশ্বাস। সঙ্গে থাকুন, আবারও ফিরছে শনিবারের কথায় কথা নিয়ে। জুড়ে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই স্পেশাল গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে। এখন গান।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

তো 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, আর আজ শনিবার। শনিবারের কথা কথায় ইতিমধ্যেই জমে উঠেছে আমরা কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস ক্রমশ জানছি এবং সত্যি বলতে পারেন সমৃদ্ধ হচ্ছি, কারণ এই যে ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করছি গৌতম হাজরার একটি প্রতিবেদন থেকে কলকাতার গঙ্গার ঘাট, এবং সত্যি কথা বলতে এই যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু অমূল্য, কারণ অনেকেই এত কলকাতায় আছেন, বহুদিন ধরে আছেন, কিন্তু এই ঘাটগুলোয় সচরাচর কয়েকটা ঘাটে যাওয়া হয়েছে কিন্তু বেশ কয়েকটা ঘাট যাওয়া হয়ে ওঠেনি আজও। আমার দৃঢ় বিশ্বাস এই শোয়ের পর আপনাদেরও মন কেমন করবে, একবার অন্তত সেই ঘাটগুলো ঘুরে যাবেন। ইতিহাস স্পর্শ করে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, সেটা অনুভব করতে পারবেন। এবার একটু আহেরিটোলা ঘাটের দিকে যাই আমরা। সংস্কৃত আভির থেকে হিন্দিতে আহির, আহির অর্থ গোয়ালা, এদেরই সদগোপ শ্রেণী হলো আহির। তো প্রথম দিকে এই ঘাটে গরু মহিষদের স্নান করানো হতো, তাই এর নাম। আর এটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট, কিন্তু মূল ঘাটের বিস্তীর্ণ অঞ্চলে ঠাকুর ভাষণ দেয়া হয়। হ্যাঁ, এই যে দুর্গা প্রতিমা বলুন বা সারা বছর জুড়ে দেয়ে দেবদেবীর পুজো হয়, এই ঘাটে বিসর্জন দেওয়া হয়। তো কলকাতার বেশ কিছু ঘাটেই এইটা আছে, কিন্তু তবুও এই আহেরিটোলা ঘাটের একটা অন্যরকম মাহাত্ম্য আছে, এবং প্রচুর দেবদেবীর মানে বাড়ি থেকে যেসব পুজো আচ্ছা হয় তাদের একটাই বলা হয় আহেরিটোলা ঘাসে ঘাটে বিসর্জন দেওয়া হবে। তো সেই একটা রীতি রেওয়াজ, একটা সুন্দর মুহূর্ত তৈরি হয় এই ঘাটকে কেন্দ্র করে দুর্গাপুজোর সময় বা বিভিন্ন আরও সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, এইসব সময় এই ঘাটের একটা অন্যরকম মহিমা, একটা অন্যরকম টান সেখানে দেখতে পাওয়া যায়। বহু মানুষ আনন্দ উৎসব করতে করতে বিসর্জন দেন আহিরটোলা ঘাটে। তবে একটু পাথুরিয়া ঘাটের কথা বলে নিই, এটিও কিন্তু বেশ পুরনো ঘাট, 1784 সরকারি ম্যাপের উল্লেখ আছে। আর এই ঘাটটি পাথর দিয়ে তৈরি হয়েছিল, বড় বড় নৌকা করে সেই পাথরগুলো এনে এই ঘাটে ফেলা হয়েছিল এবং তার থেকে কিছু পাথর দিয়ে এই ঘাট তৈরি হয়েছিল, আর তাই এই ঘাটটির নাম পাথুরিয়া ঘাট, যদিও নামকরণের ক্ষেত্রে বিতর্ক আছে। তো আমরা শুনলাম পাথুরিয়া ঘাট ও আহেরিটোলা ঘাটের কথা, সঙ্গে থাকুন, ইতিহাস কিন্তু আরও বাকি, আরও ঘাটে পথ চলা বাকি। কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস শুনছি শুধুমাত্র শনিবারের কথায় কথায় সৌভিকের সঙ্গে, জুড়ে থাকুন, ফিরে আসছি।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

দুদিনের মধ্যেই প্রায় অনেক দূর আমরা পৌঁছে গেলাম কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস সম্পর্কে। আবারও পৌঁছই, এবার যাব আমরা অন্নপূর্ণার ঘাটে। 1852 থেকে 1856 খ্রিস্টাব্দের ম্যাপে অন্নপূর্ণার ঘাটের নাম পাওয়া যায়। চিৎপুর থেকে বাগবাজারের মধ্যে অবস্থিত এই ঘাট। রাধারমণ মিত্রের মতে রঘু মিত্রের ঘাটের নাম হয় অন্নপূর্ণার ঘাট। তো সত্যি কথা বলতে এখনও কিন্তু সেই নামই বহাল আছে। আর এই ঘাটের প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেছেন, বাগবাজারের বিষ্ণুরাম চক্রবর্তী ওয়ারেন হেস্টিংসের আমলে মাসে 4 টাকা মাইনেতে কলকাতায় আমিন নিযুক্ত হন। হেস্টিংস বিলেত যাওয়ার সময় তাকে 52 বিঘে জমি দান করেন। বিষ্ণুরাম চক্রবর্তী অন্নপূর্ণার ঘাটে 4টি শিব মন্দির তৈরি করান 1773 সালে। শিব মন্দির তৈরির পর বিষ্ণুরাম চক্রবর্তী অন্নপূর্ণা দেবী প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালিপি অনুসারে 1776 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করা হয়েছে। তো ঘাটের নাম অন্নপূর্ণা ঘাট। যদিও দেখা যাচ্ছে অন্নপূর্ণার মন্দির অন্নপূর্ণার ঘাটের উপর নেই, তো ঘাট থেকে বেশ খানিকটা দূরে অন্নপূর্ণা মন্দির। কিন্তু কি করে এই ঘাটের নাম অন্নপূর্ণা হলো যদি ও চর অজানা, তবে সুকুমার সেনের মতে এই ঘাট অন্নপূর্ণার ঘাট নামেও কিন্তু প্রসিদ্ধ। একদা এখানে চাল আমদানি হতো বলে এই নাম অন্নপূর্ণার ঘাট। কলকাতায় এলে ঘুরতে বা কলকাতায় বহুদিন আছেন কিন্তু যাওয়া হয়নি অন্নপূর্ণার ঘাটে, একবার চান, মন ভরে যাবে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই বিশেষ আড্ডা কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে। এখন

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, আর আজ শনিবার। আর শনিবারে চলছে কথায় কথায় আসর। আর কথায় কথায় আসরের আজকের বিশেষ পর্ব কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে আটা চলছে। সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। তো এবার যেখানে যাব সেটা কিন্তু এক বিখ্যাত ঘাট, এবং যে ঘাটের কথা মানে কুমারটুলি, মানে যেখানকার প্রতিমা বিখ্যাত বিশ্বজোড়া তার নাম খ্যাতি। কুমারটুলি মানেই কিন্তু কুমোরদের পাড়া। সুকুমার সেন মন্তব্য করেছিলেন যে টুলি শব্দের অর্থ সম্পর্কে, মানে তার মন্তব্য, টোলা ও ঢুলি শব্দ দুটির অর্থ হলো কোনো জীবিকা কাজের জন্য অস্থায়ী অপোক্ত আবাস অর্থাৎ ঝাঁপড়ি, কুঁড়ে, তাঁবু, কামড়া, ছাউনি ইত্যাদির মতো। তো দোলা হলো অস্থায়ী বড় ঘর, আর টুলি হলো অস্থায়ী ছোট ঘর। এই কুমোরটুলি ব্যবসায়িক ভিত্তিতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল বলে অতুলকৃষ্ণ রায় মনে করেছেন। তার মতে বর্গীদের হাঙ্গামার সময় হঠাৎ করে কলকাতার জনসংখ্যা অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছিল বলে এক এক জাতীয় অধিবাসী ও একই জাতীয় শিল্পোদ্যোগকে আলাদা আলাদা এলাকার প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়ে পড়ে। তো পলাশীর যুদ্ধের পর ইংরেজরা কলকাতার মালিক হলে কলকাতার জনসংখ্যা বৃদ্ধি পায়। তখন কর্ম বা ব্যবসা ভিত্তিক পাড়া বা জেলা করার ধারণা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাথায় আসে, আর সেই সময় কোম্পানির কর্মচারী ও কর্মীদের পৃথক জেলায় বাস করার নির্দেশ দেন। আর এই নির্দেশানুসারে সেই সময়ের জমিদার হলওয়েল সাহেব প্রজাদের পেশা বা শিল্পোদ্যোগ অনুযায়ী এলাকার পত্তন করেন বিভিন্ন টোলা ও টুলি দিয়ে, আর এইভাবেই কুমোরটুলি নামের উদ্ভব। আর এই কুমোরটুলি পল্লীর সামনের গঙ্গার ঘাটটি কুমোরটুলি ঘাট নামই পরিচিত হয়। এটি মূলত স্নানিধি ঘাট। আরও অনেক কিছু জানবো, কোথাও যাবেন না, ফিরে আসছি এখন। এখন আবারও গান।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

শনিবারের কথা কথা শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিকের, সঙ্গে আছেন আপনারা, আড্ডা চলছে আজকে এই শনিবারের বিশেষ দিনে। আমরা দুদিন আগেই কাটিয়ে উঠলাম 25শে বৈশাখ, আর আজ এরকম একটা শনিবারে আমরা কলকাতার গঙ্গার ঘাটে পরিদর্শন করছি, ভাবতেই কেমন লাগছে তাই না? আর সেই পরিদর্শনটা অবশ্যই কানে কানে হচ্ছে ঠিক কথা, কিন্তু বারবারই যেন মন থেকে মনে হচ্ছে কখন পায়ে হেঁটে পৌঁছে যাব এই গঙ্গার ঘাটগুলোয়। নিশ্চয়ই যাবেন, অবশ্যই যাবেন, এবং যারা দূরে থাকেন, যারা কলকাতায় ঘুরতে এসেছেন, কিংবা যারা কলকাতায় দীর্ঘদিন আছেন কিন্তু হয়তো কোনো না কোনো সময় যাওয়া হয়ে ওঠেনি, বেরিয়ে পড়ুন আজই এইরকম কিছু ঘাট পরিদর্শনে। তো এবার একটু বাগবাজার ঘাটের কথা বলবো। আসলে বাগবাজার ঘাটের পোশাকী নাম রাজা রাজবল্লভ ঘাট। 1784 থেকে 1842-এর ম্যাপে এর অস্তিত্ব নেই, কারণ অবশ্য জানা যায় না, কারণ রাজবল্লভ সিরাজদৌল্লার উপপ্রধানমন্ত্রী রায় দুর্লভের ছেলে। রায় দুর্লভ সিরাজ সঙ্গ ত্যাগ করলে লর্ড তাকে আদর করে কলকাতায় নিয়ে আসেন। তার ছেলে অনেক দাঁতপের সঙ্গে যুক্ত ছিলেন এবং জনসাধারণের জন্য এই ঘাট তার উপহার। আর এই বাগবাজার ঘাটেই কিন্তু সেখানে মায়ের বাড়ি, এবং মানে সারদামা। আর এই বাগবাজার অঞ্চলেই কিন্তু সেই মায়ের ঘাট হিসেবেই পরিচিত আছে আরেকটা দেখ। তো আমরা আবারও ফিরব আজকের এই আড্ডায়, তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শনিবারের এই কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস। এখন গান।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ফিরেলাম শনিবারের কথা কথা নিয়ে আমি সৌভিককে আরাজ্যে। চলছে কলকাতার ঘাটের কথা। হ্যাঁ, কলকাতায় আমরা যে প্রচুর ঘাটের ব্যাপার জানি, তার মধ্যে কিন্তু কলকাতার গঙ্গার ঘাটের বিখ্যাত জায়গাগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আর এই গঙ্গার ঘাটেই কিন্তু জব চার্নক তার জাহাজ ভিড়িয়েছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে। তিনি ঠিক কোন ঘাটে জাহাজ ভিড়িয়েছিলেন তা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। যেমন বিতর্ক আছে কত সালে তিনি ভারতে এসেছিলেন তা নিয়েও। তো ইতিহাসবিদ রাধারমণ মিত্র জব চার্নকে তিনবার কলকাতায় আসার কথা বলেছেন। সে তারিখগুলো যথাক্রমে 2/12/1686, 20/9/1687 এবং 24/8/1690। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটাই আজকে জেনে গেলাম কলকাতার গঙ্গার ঘাটের ব্যাপারে। আর আজকের এই আড্ডা শেষ করব বাবুঘাট দিয়ে। জানবাজারের বাবু রাজচন্দ্র দাস 1830 সালে এই বাবুঘাট তৈরি করে দেন। তো লোকে এই ঘাটকে নির্মাতার নাম বাদ দিয়ে শুধু বাবুঘাট বলে। বাবু রাজচন্দ্র চৌরঙ্গি থেকে বাবুঘাট পর্যন্ত একটি পাকা রাস্তা তৈরি করে দেন। প্রথমে সে রাস্তার নাম ছিল বাবু রাজচন্দ্র দাস রোড, তারপর অকল্যান্ড রোড, আর এখন হয়েছে রানী রাসমণি রোড। তো রাজচন্দ্র দাস গঙ্গায় দুটি ঘাট তৈরি করিয়ে দেন, আর এই বাবুঘাট দ্বিতীয়টি হচ্ছে হাটখোলার ঘাট। তো এই সমস্ত ঘাট বাদ দিলেও আরও যেসব ঘাট আছে সেগুলো যথাক্রমে আউটরাম ঘাট বা জেনারেল আউটরামের নামে চাঁদপাল ঘাট, যা কিনা চন্দ্রনাথ পালের মুদির দোকানের নামে, অর্থাৎ চন্দ্রনাথ থেকে চাঁদ। এটি অবশ্য জাহাজ ঘাটা হিসেবে কিন্তু পরিচিত। তো এখন চন্দপাল ঘাট স্টিমার ঘাট, এছাড়া আছে প্রিন্সেপ ঘাট, তো ভারত তত্ত্ববিদ প্রিন্সেপ সাহেবের নামে স্মৃতিস্বরূপ, আর কালীঘাট তার ইতিহাস তো সুপ্রাচীন। তো আবুল ফজলের আইনি আকবরি এর উল্লেখ আছে এবং চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রায় কালীঘাটে চাঁদ রাজা কালিকা পুজিগা চূড়াঘাট বইয়া যায় জয়ধ্বনি দিয়া, কিংবা শ্রীমন্তের গমন ও বালিঘাট এড়াইল বেনিয়ার বালা, কালীঘাট গেল ডিঙা অবসান বেলা। দেখতে দেখতে আমাদেরও বেলা প্রায় শেষ। তো কলকাতার গঙ্গার ঘাট আমরা পুরোটাই জেনে নিলাম, এবং কলকাতা মহানগরী গড়ে উঠেছিল গঙ্গা নদীকে কেন্দ্র করেই। বিশেষ করে বাণিজ্যের প্রয়োজনে ঘাটগুলির গুরুত্ব ছিল অনস্বীকার্য। গৌতম হাজরার একটি বিশিষ্ট প্রতিবেদন থেকে আজকের এই শনিবারের কথায় কথায় আপনাদেরকে পরিচয় করালাম কলকাতার গঙ্গার ঘাট। তাই কলকাতায় যারা আসবেন, যারা দূরে থাকেন, বিদেশে থাকেন, অবশ্যই কলকাতায় আসবেন, এবং কলকাতায় এসে কলকাতার এই সমস্ত ঘাট কিন্তু ঘুরে দেখতে কখনোই ভুলবেন না। আজ এ পর্যন্তই। আগামী শনিবার ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না, হয় আমি সৌভিক নয়তো অনামিকার সঙ্গে শনিবারের কথায় কথায়। ভালো থাকুন আর জুড়ে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com এর সঙ্গে।

নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন। আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। দেখুন, সারা বছর আমরা হয়তো বাংলা ক্যালেন্ডার বা বাংলা তারিখের কথা ভুলেই যাই, কিন্তু দুটো বাংলা তারিখ কখনোই কি ভুলতে পারি? এক পয়লা বৈশাখ, আর দুই পঁচিশে বৈশাখ। হ্যাঁ, আজকের দিনটা শুধুই একটা তারিখ নয়, আজকের দিনটা ভাবনার, ভাষার আর মানুষের জন্য। শনিবারে রবিবার, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করতে হবে আমাদের রবি ঠাকুরের গানে গানে, কারণ তাকে ঘিরেই আজ আমাদের আড্ডা, তাকেই আমাদের শ্রদ্ধাঞ্জলি, তারই গানে গানে। ঠিক যেন গঙ্গাজলে গঙ্গা পূজো।

0: রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক আর এখানে নাচ। জমিটা তোমার বড্ড ছোট হয়ে গেল দেবু।
1: ফোক ছোট, কুলে নিজের বাড়ি হবে, কম কথা।
0: এবারে তুমি ভিটের টাকা পেয়ে যাবে, টিকিট বিক্রি হচ্ছে।

বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা নয়, রবীন্দ্রনাথ মানে চলার পথ, ভয়কে জয় করা, মনকে শক্ত করা, মুক্ত রাখা আর মানুষকে সম্মানের চোখে দেখা। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। চলুন না গানে গানে সেই ভাবনাতেই হাঁটি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। এই কথাটা শুধু গান নয়, এই কথাটা একটা সাহস, ভিড়ের বিপরীতে দাঁড়িয়ে নিজের মতো করে ঠিক থাকার সাহস। ফিরব সেই পুরানো সেই দিনের কথায়, যেখানে সাহস রয়েছে ভালোবাসা, যেখানে প্রেম পর্যায় মিশেছে পূজা পর্যায়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে মন যখন নিরুদ্দেশ, বাঙালির হৃদয়ে রবি ঠাকুরের মনোনিবেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ কখনো মানুষকে ভাগ করেননি। দেশ, ভাষা, ধর্মের বাইরে তিনি শুধু মানুষকেই দেখেছেন। সেই কারণেই তার গান আজও এতটা আপন। চোখ বন্ধ করলে প্রাণ যা চায়, চক্ষু আবার তা চায় না। ঠিক যেন তখনই চাঁদের হাসি বাঁধ ভাঙে। রবিবাসরীয় আড্ডা জাংশনে ফিরব আবারও কিছু গানের পর। কোথাও যাবেন না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন শুভায়নের সঙ্গে রেডিও বাংলানেট ডট কমে। মন আজ হয়তো নিরুদ্দেশ, সেই হদিশ পাওয়া যাবে রবিবাসরীয় শুভেচ্ছায়, তারই গানে গানে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay, day.

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, সঙ্গে আমি শুভায়ন, গানে গানে শ্রদ্ধাঞ্জলি আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আজ যদি একটু সময় পান একটা গান শুনুন, চুপ করে শুনুন, মন স্থির করে অনুভব করুন মনের ভেতরে বীণাটা কোন সুরে বাজছে, মন কি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন, সঙ্গে রয়েছেন আপনি আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আজ আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু। অরিজিনালি বাঙালিকে প্রেম পর্যায়ে হাঁটতে শিখিয়েছেন যিনি, হাত ধরে টেনে টেনে। তাঁর তুলিতে আঁকা প্রেম মানে নাটক নয়, তার প্রেম ছিল সম্মান, স্থিরতা আর গভীর বোঝাপড়া। হ্যাঁ, যেটা আমরা বলে থাকি আন্ডারস্ট্যান্ডিং। ভালোবাসা এখানে কোনো দখল নয়, ভালোবাসা এখানে কোনো সম্পত্তি নয়, ভালোবাসা এখানে সম্পদ, ভালোবাসা এখানে মুক্তি, চোখের আলোয় দেখা চোখের বাইরেটা।

ভালোবাসি ভালোবাসি, এই দুটো শব্দে কত জোর, তাই না? আর এই ভিতের ওপর দাঁড়িয়ে আছে আপনার আর আমার বেতার বন্ধন। তাই তো শত ব্যস্ততা থাকা সত্ত্বেও সবকিছু দূরে সরিয়ে সপ্তাহ শেষে বসে আমাদের এই আড্ডা জাংশন, যেখানে আপনার থাকে মন খুলে কথা, কিছু গান, আর গানের মধ্যেই নিজের ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুঁজে পাওয়া, বিশ্বকে পাওয়া, প্রকৃতিকে পাওয়া, নিজের করে আর একটু বেশি করে। প্রকৃতি রবীন্দ্রনাথের কাছেও শুধু দৃশ্য নয়, প্রকৃতি ছিল মানুষ হওয়ার শিক্ষক। হাওয়া, আলো, আকাশ সব কিছুতেই ছিল গান। গানের ওপারে আড্ডায় ফিরব আবারও। শুনছেন radiobangla.net.com। মন যখন নিরুদ্দেশ, আজ আমাদের হৃদয় রবি ঠাকুরেরই মনোনিবেশ।

রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন, শিক্ষা মানে মুখস্থ নয়, শিক্ষা মানে প্রশ্ন করা, ভাবা, নিজেকে যাচাই করা আর নিজের পথ খোঁজা। আমরাও পথ খুঁজব গানে গানে আবারও আপনাকে সঙ্গে নিয়ে। কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানে.com, মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

বাংলা ভাষা আজ যদি এতখানি সমৃদ্ধ হয়, তবে তার পেছনে এই একজন মানুষের অগাধ অবদান। মন থেকে একটা কথাই যেন বেরিয়ে আসে, তুমি রবে নীরবে হৃদয় মম। হ্যাঁ, আমাদের সব কিছুতেই রয়েছেন রবীন্দ্রনাথ। ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছুতেই আমরা তারই ছন্দে যেন বাজি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রবি ঠাকুর কোনো অধ্যায় নন, তিনি এক চলমান ধারা। যতদিন মানুষ প্রশ্ন করবে, ভালোবাসবে আর স্বাধীনভাবে ভাববে, ততদিন তিনি থাকবেন। এই সময় যখন রেডিওর শব্দটা একটু নিচু হয়ে আসে, মনটাও তখন একটু নিজের সঙ্গে কথা বলতে চায়। রবীন্দ্রনাথ ঠিক সেই সময়কার মানুষ। তিনি কখনো তাড়া দেননি, বলেছেন যা সত্যি সে নিজেই ধরা দেবে। রাতের মতো, নীরবতার মতো, আজকের পৃথিবী আমাদের সব সময় কিছু হতে বলে, কিন্তু রবীন্দ্রনাথ চুপ করে পাশে বসে শুধু এটুকুই বলেন, নিজের মতো থাকলেই চলবে। এই কথাটার মধ্যেই আছে আশ্বাস, আর এই আশ্বাসটাই এই সময় খুব দরকার। আজকের আড্ডা জাংশনে রবীন্দ্র জয়ন্তী পালন করলাম আমরা, গানে গানে পুষ্পাঞ্জলি অর্পণ করলাম রবি ঠাকুরকে। এখন ঘড়ির কাটা বলছে বিদায় নেবার পালা, তবে মনে কোনো দ্বিধা রাখবেন না, দুঃখ রাখবেন না, ফিরবো আবারও আগামী সপ্তাহে আপনার কাছে আড্ডা জাংশনে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, আসুন না প্রতি সপ্তাহে কাজের শেষে শত ব্যস্ততা থাকলেও আড্ডাতেই করি মনোনিবেশ।

প্রাচীন যুগে ভারতের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, এই কথা বললে কিন্তু অনেকগুলো নাম উঠে আসবে। যেমন ধরুন চন্দ্রগুপ্ত মৌর্য, যেমন ধরুন অশোক, কিংবা সমুদ্রগুপ্ত অথবা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কিন্তু যদি বলি যে মধ্যযুগে ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, তাহলে কিন্তু একটি নামই উঠে আসবে, সেটি হলো আকবর। তো রেডিও বাংলানের ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডাটা কিন্তু জমে উঠতে চলেছে মধ্যযুগে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নৃপতি, সর্বশ্রেষ্ঠ সুলতান আকবরকে নিয়ে, বাদশাহ আকবরকে নিয়ে। এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কিনা প্রচণ্ড ইন্টারেস্টিং, কিন্তু আমরা আর সবাই হয়তো পুরোটা ঠিকঠাক জানি না। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আকবর দি গ্রেটকে নিয়ে। কিন্তু সেই আড্ডা সফল জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আকবরের আসল নাম কিন্তু আকবর নয়, তার নাম ছিল অন্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আকবর দি গ্রেটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো মুঘল বংশের তৃতীয় সম্রাট আকবর, তার অ্যাকচুয়াল নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ, কিন্তু তাকে মানুষজন উপাধি প্রদান করেন আকবর, আকবর অর্থাৎ দি গ্রেট। আর এই যে নামটি, এই যে উপাধিটি তিনি পেয়েছিলেন, সেটা কিন্তু প্রজাহিতৈষী কাজকর্মের জন্যই তিনি পেয়েছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আকবরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মাঝে মধ্যে একটা কথা মনে হয় যে যারা প্রচণ্ড প্রভাবশালী তাদের অনেকেরই জন্ম কিন্তু অত্যন্ত দুঃসময়, তার মধ্যে আকবরও কিন্তু একজন। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আকবরের জন্ম হয় 15th October 1542 খ্রিস্টাব্দে, আর সেই সময় কিন্তু অত্যন্ত দুর্দিন চলছে মুঘল সাম্রাজ্যে। তার কারণ শের শাহ তখন দিল্লির গদিতে আসেন, আর হুমায়ুন অর্থাৎ আকবরের বাবা তিনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন এ দেশ থেকে ও দেশে। আলটিমেটলি আকবর পরবর্তীকালে শের শাহের মৃত্যুর পর আলটিমেটলি ভারতের সিংহাসনে বসেন এবং দীর্ঘদিন ধরে রাজত্ব করেন। তো আকবরকে নিয়ে আরও অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কি না এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.

আচ্ছা, 13 বছর বয়সে আপনি ঠিক কি করেছিলেন? আমি কি করেছিলাম বলছি, আমি তখন সবেমাত্র ক্লাস 8, তখন আস্তে আস্তে ডানাটা গজাচ্ছে আর কি। সেই সময় বিভিন্ন ধরনের দুষ্টুমি এই টাইপের কাজকর্ম করে থাকতাম। সবেমাত্র ক্লাস 8, তখন আস্তে আস্তে ডানাটা গজাচ্ছে আর কি। সেই সময় বিভিন্ন ধরনের দুষ্টুমি এই টাইপের কাজ

আসনে বসেন। বুঝতে পাচ্ছেন ব্যাপারটা? মাত্র 13 বছর বয়সে এই গোটা সাম্রাজ্যের বাদশাহ হয়ে যান তিনি। তারপরে দীর্ঘ প্রায় 50 থেকে 60 বছর তিনি রাজত্ব করেছেন। তো রেডিও বাংলানেট .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আকবরকে নিয়েই আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আকবরের অন্যতম কৃতিত্ব ছিল তার যুদ্ধক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন। কি সেই পরিবর্তন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ আকবরকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আকবরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল যুদ্ধক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন। তিনি যুদ্ধক্ষেত্রে ভারতবর্ষে প্রথম বারুদ এবং বন্দুক ইন্ট্রোডিউস করেন, সেই জন্য তার নাম হয়ে যায় গান পাউডার কিং। পরবর্তীকালে এই বৈপ্লবিক পরিবর্তন বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের পটভূমিকায় দেখা গেছে। তোরেও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই আকবর দি গ্রেটকে নিয়ে আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

বিভিন্ন রাজা ভারতবর্ষের পটভূমিকায় বিভিন্ন ধরনের প্রজাহিতৈষী কাজকর্ম করেছেন, তার মধ্যে আকবর হচ্ছে অন্যতম। তিনি প্রজাদের সুখের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যেমন ধরুন প্রজাদের চিকিৎসার জন্য তিনি বিভিন্ন ধরনের হসপিটাল নির্মাণ করেন। শুধু তাই নয়, প্রজাদের জলপানের বন্দোবস্তের জন্য তিনি বিভিন্ন পুকুর খনন করেন। আবার প্রজাদের ওপর থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স তিনি মুকুব করে দেন, যেমন ধরুন তার মধ্যে অন্যতম একটি ট্যাক্স ছিল জিজিয়া কর। সেই জিজিয়া কর যেটা কিনা অমুসলিম সম্প্রদায়ের মানুষজনদের বাদশার কাছে জমা করতে হতো, সেই কর তিনি সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দেন। আর সেই জন্যই তাকে সাধারণ মানুষজন আকবর অর্থাৎ দি গ্রেট এই উপাধিতে ভূষিত করেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

কথায় বলে যে একজন প্রকৃত গুণী মানুষই আরও একজন গুণী মানুষের মূল্যটা ঠিকঠাক বুঝতে পারেন। এ কথা আকবর দি গ্রেটের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি খেটে যায়। তিনি ছিলেন ভারতবর্ষের সার্বভৌম নৃপতি, মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ, এবং তার সময় সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল মুঘলের সাম্রাজ্য। তো সেই আকবর কিন্তু বিভিন্ন গুণী মানুষকে সমাদর করে নিজের রাজপ্রাসাদে, নিজের দরবারে স্থান দিয়েছিলেন। বিক্রমাদিত্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যেরকম নবরত্ন সভা ছিল, তারই অনুকরণে তিনি নবরত্ন সভা করেন। সেখানে নয়টি রত্ন অর্থাৎ নয়জন অত্যন্ত গুণী মানুষকে তিনি স্থান দিয়েছিলেন। তার মধ্যে ছিলেন বীরবল, তার মধ্যে ছিলেন আবুল ফজল, তার মধ্যে ছিলেন তানসেন। তো রেডিও বাংলার ডটকমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আকবর দি গ্রেটকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আকবর দি গ্রেটকে নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আকবরের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি নতুন ধর্ম প্রবর্তন। তিনি বিভিন্ন ধর্ম, মেইনলি হিন্দু এবং মুসলিম ধর্মের ভালো ভালো দিককে নিয়ে একটি ধর্ম প্রবর্তন করেন। সেই ধর্মের নাম দেন দিন ই ইলাহি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আকবরকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে তিনি হিন্দু এবং মুসলিম ধর্মের মূলত ভালো ভালো দিক কিছু নির্বাচিত অংশ নিয়ে একটি নতুন ধর্মের সৃষ্টি করেন, তার নাম দেন দিন ই ইলাহি, এবং তার অনুরোধে কয়েকজন সেই ধর্ম গ্রহণ করেন। তিনি চাইলে হয়তো ফোর্সফুলি এই ধর্মকে ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্মও করতে পারতেন, কিন্তু তিনি সেদিকে কখনো চেষ্টাই করেননি। ইনফ্যাক্ট একটা কথা জেনে অবাক হবেন যে বীরবল ছিলেন প্রথম ব্যক্তি যিনি তার প্রবর্তিত ধর্ম অর্থাৎ দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আকবর দি গ্রেটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আরও অনেক কথা ওয়েট করবে আকবরকে নিয়ে আপনার জন্য, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

সাহিত্য চর্চার অত্যন্ত বেশি পৃষ্ঠপোষক ছিলেন আকবর। আবার তিনি গান এবং বিভিন্ন ধরনের শিল্প তারও এক গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে মুঘল সাম্রাজ্যে সাহিত্য এবং কৃষ্টি এবং গান একদম শিখরে ওঠে। কিন্তু একটা ব্যাপার জেনে অবাক হবেন যে যিনি এত বিদ্যোৎসাহী তিনি নিজেই কিন্তু নিরক্ষর ছিলেন। আগে হ্যাঁ, ছোটবেলাটা যুদ্ধের মাধ্যমে কেটে যাওয়াতে আকবর পড়াশোনা করার সুযোগই পাননি। তবে তিনি বিদ্যা এবং বিদ্যার্জনের ক্ষেত্রে অত্যন্ত উৎসাহী ছিলেন। তার যে বিবলিওগ্রাফি অর্থাৎ জীবনী আকবরনামা, সেটি লেখেন তার নবরত্ন সভার অন্যতম একজন ঐতিহাসিক আবুল ফজল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে সমন্বয় সাধন করতে কিন্তু বারবারই চেয়েছেন আকবর। তার অন্যতম নিদর্শন পাওয়া যায় তার প্রবর্তিত ধর্ম দিন ইলাহির ক্ষেত্রে। কিন্তু আরও একটি বিষয়, আরও একটি স্থাপত্যে কিন্তু সেই নিদর্শন পাওয়াই যায়। সেই স্থাপত্যটির নাম হলো ফতেপুর সিক্রি, যেটি গুজরাট বিজয়ের পর আকবর নির্মাণ করেছিলেন। এবং সেখানে কিন্তু হিন্দু বাস্তুরীতি এবং মুসলিম বাস্তুরীতি দুটোরই প্রভূত সামঞ্জস্য লক্ষ্য করা যায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আকবর অর্থাৎ মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ আকবর দি গ্রেটকে নিয়েই আমাদের আড্ডাটা জারি ছিল। তার জীবনের এরকম বেশ কিছু দিক আছে যেগুলো কিনা প্রচণ্ড ইন্টারেস্টিং, তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglane.com অ্যাড্রেসে, haranosur@radiobanglane.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আজ শনিবার, আর শনিবার মানেই হচ্ছে কথায় কথায় দিন। কখনো থাকে অনামিকা আর কখনো আমি সৌভিক, আর আজ আমি আছি আপনাদের সঙ্গে এবং আপনাদেরকে নিয়ে যাব কানে কানে কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস জানাতে। আমরা প্রতি মুহূর্তে কিন্তু সমৃদ্ধ হব। গৌতম হাজরার একটা বিশেষ প্রতিবেদন কলকাতার গঙ্গার ঘাটের কথা, আর সেখান থেকেই আপনাদের আজকে এই পুরো দু ঘন্টা শেয়ার করব, সমৃদ্ধ হব এবং ইতিহাস স্পর্শ করব। সময়ের সঙ্গে সঙ্গে সেই সব ঘাটগুলির অবশিষ্ট কয়েকটি আজও বেঁচে আছে। কলকাতার প্রতিটি ঘাটের নিজস্ব ইতিহাস ও তাৎপর্য রয়েছে এবং এই ঘাটগুলি কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি কিন্তু বহন করে আসছে যুগের পর যুগ। হ্যাঁ, সেই কলকাতার ঘাটের ইতিহাস, কলকাতার কয়েকটি বিখ্যাত গঙ্গার ঘাটের কথা। কারণ সরকারি হিসাব অনুযায়ী কলকাতার গঙ্গার ঘাট আছে প্রায় 70টির বেশি। চলুন দেরি না করে আমরা আজকে কয়েকটা গান সুন্দর শুনে নিই প্রথম, তারপর আমাদের ইতিহাস স্পর্শ করার মুহূর্ত তৈরি হবে পরতে পরতে। আমরা পরতে পরতে কিন্তু গঙ্গার ঘাটের ইতিহাসকে স্পর্শ করব, আজ কানে কানে আগামী দিনে পায়ে হেঁটে। এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শনিবারের কথায় কথায়। আজকের বিশেষ এপিসোড বলা যেতে পারে কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

বেরোলাম বিরতির পর, মানে শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর তারপর আমাদের ফিরে যাওয়ার পালা কোথায়? না কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস, সেই ইতিহাসের গল্প শুনতে, ইতিহাসকে স্পর্শ করতে। পুরনো বারুদ কারখানার ঘাট, ইংরেজদের কলকাতাবাসের আদি পর্বে এখানে একটা মস্ত বড় বাগান ছিল, নাম ছিল পেরিন সাহেবের বাগান। পেরিন সাহেব ছিলেন জাহাজের ক্যাপ্টেন, তার নিজেরও দু তিনটে জাহাজ ছিল। এই বাগানে কোম্পানির বড় সাহেবরা তাদের শ্রীমতীদের নিয়ে বেড়াতে আসতেন ডিহি বা টাউন কলকাতা থেকে। 1746 সালে নাগাদ সাহেব বিবিদের আসা যাওয়া বন্ধ হলে 1752 সালে 11 ডিসেম্বর বাগানটি নিলামে ওঠে। কলকাতার জমিদার হলওয়েল সাহেব মাত্র 2500 টাকায় বাগানটি কেনেন। তারপর ওই স্থানে বারুদ কারখানা নির্মিত হয়। প্রাণকৃষ্ণ দত্ত বলেছেন পাউডার মিল রোডের বর্তমান নাম বাগবাজার স্ট্রিট, কিন্তু রাধারমন মিত্র একথা মানতে নারাজ। তিনি বলেছিলেন অনেকে পাউডার মিল রোডকে বাগবাজার স্ট্রিট বলেছেন। ওল্ড পাউডার মিল ঘাটের গল্প শুনলাম আমরা, কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাসের আরেকটা পর্ব, ওল্ড পাউডার মিল ঘাট। আরও অনেক ঘাট আমরা তার ইতিহাস জানব, তাই কোথাও যাবেন না, 2 ঘন্টার আড্ডা আমরা কিন্তু এভাবেই কাটাবো। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শনিবারের কথায় কথায়। এখন গান।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম শনিবারের কথায় কথায় নিয়ে, আর আড্ডা চলছে আজকে গঙ্গার ঘাটের ইতিহাসের গল্প। আমাদের বারবার মনে হচ্ছে আমরা পৌঁছে যাই এই ঘাটগুলোর সিঁড়িতে সিঁড়িতে, স্পর্শ করি আর অনুভব করি আমরা যেন ইতিহাস ছুঁয়ে আছি। নিমতলা ঘাট চিরকালই শ্মশান ঘাট, 160 ফুট লম্বা, 90 ফুট চওড়া জায়গা, তিন দিকে 15 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, শুধু নদীর দিকটা খোলা। এই ছিল শ্মশান। আর এই শ্মশান তৈরি হয় 1828 সালের মার্চ মাসে, 17-3-1828 সাল। আর সেই দিন থেকে এখানে শবদাহ আরম্ভ হয়। তো রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস এই শ্মশানের দক্ষিণে গঙ্গাযাত্রীদের থাকার জন্য একটি পাকা ঘর তৈরি করে দেন। সে যুগে পারতপক্ষে কোনো মুমূর্ষুকে নিজের বাড়িতে মরতে দেওয়া কিন্তু হতো না, মৃত্যু পথযাত্রীদের এই ঘরে রাখা হতো তখনকার দিনে, তাই এই ঘরকে বলা হতো গঙ্গাযাত্রীর ঘর। দীনবন্ধু মিত্র 1865 সালে তার কলকাতা কত দূর, নগরী কেমন, এ ওই গঙ্গা দেখো বাগবাজারের ঘাট, অপূর্ব আইরিটোলা বণিকের হাট, ওই দেখো নিমতলা সমাধি শ্মশান, সুউচ্চ পাতুরে খাটা জগন্নাথ স্নান, এই নতুন শ্মশান ঘাটের কথা বলেছিলেন। আর এই শ্মশান ঘাটের কথা আজও আমাদের স্মৃতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, কারণ 1941-এর 8ই অগস্ট রবীন্দ্রনাথের শেষ যাত্রা এখানে এসে থেমেছিল। কবি শক্তি চট্টোপাধ্যায় আর ভিনদেশী অ্যালেন গিন্সবার্গের বড় প্রিয় ছিল এই নিমতলা ঘাট। কথা বলছি নিমতলা ঘাটের ইতিহাস জানলাম। আমরা ফিরব আবারও আজকের এই বিশেষ আড্ডায় কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে। এখন গানে ফিরে যাওয়ার পালা, চলুন শুনুন।

পুরো নাম রুস্তমজি কওয়াসজি বানাজি, তিনি ছিলেন পার্সি। 1790 সালে মুম্বাই শহরে জন্ম আর 1852 সালে কলকাতায় মৃত্যু। ব্যবসা উপলক্ষে তিনি মুম্বাই থেকে কলকাতায় আসেন 1806 সালে, কিন্তু এখানে তিনি বেশিদিন থাকেননি। দ্বিতীয়বার আসেন 1809 সালে, তখন থেকে বরাবরের জন্য এখানে থেকে যান। তার ছিল জাহাজের ব্যবসা। আমরা আড্ডা দিচ্ছি কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com-এ শনিবারের কথায় কথায়। তো চীন দেশের সঙ্গে ভারতীয় আফিমের ব্যবসা করতেন, শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com-এ শনিবারের কথায় কথায়। তো চীন দেশের সঙ্গে ভারতীয় আফিমের ব্যবসা করতেন।

তিনি একটা ঘাট প্রতিষ্ঠা করেন যার নাম কাশীমিত্রের ঘাট। আর এই কাশীমিত্র ঘাটেই কিন্তু গঙ্গা যাত্রীদের জন্য ঘর তৈরি করে দিয়েছিলেন অক্ষয়চন্দ্র গুহ। কাশীমিত্র এখানে একটি শিবলিঙ্গেরও প্রতিষ্ঠা করেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও সমৃদ্ধ হব আমরা, আবারও কানে কানে পৌঁছে যাওয়া সেই ঘাটগুলোর কাছে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সবাই পৌঁছব একদিন না একদিন এই স্মৃতিকে স্পর্শ করতে, আসবই। সঙ্গে থাকুন, এখন আমরা গানে ফিরি, তারপর ফিরে এসে আবারও আমরা ফিরে যাব গঙ্গার ঘাটের ইতিহাসের কাহিনীতে। এখন গান।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে

0: কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শনিবারের কথায় কথা নিয়ে আবারও ফিরে এলাম কয়েকটা গানের পর। আজকের এই বিশেষ আড্ডা আবারও জারি আছে। আমরা কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস জানছি, প্রতি মুহূর্তে যেন হারিয়ে যাচ্ছি সেই ঘাটের বিভিন্ন সিঁড়িতে। মনে হচ্ছে যেন সেখানে বসে আমরা এই মুহূর্তগুলোকে অনুভব করছি, আমরা যেন দেখতে পাচ্ছি। এবার একটু জগন্নাথ ঘাটের কথা বলি। এটিও রবীন্দ্রনাথের স্মৃতিধন্য ঘাট। এই ঘাট থেকেই রবীন্দ্রনাথ শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব, আর এখানেই গাওয়া হয়েছিল বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই ঘাট হল শোভারাম বসাকের ঘাট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করে সেই যুগে শোভারাম বসাক কোটিপতি হয়েছিলেন, আর তিনি হলদিপুর থেকে গোবিন্দপুর হয়ে এখানকার বড় বাজারে বাস করতেন। তার গৃহদেবতা জগন্নাথ দেব। গঙ্গা তীরে তার প্রতিষ্ঠিত স্নানঘাটের কাছে মন্দির করে জগন্নাথ দেবের বিগ্রহ স্থাপন করেন, আর এই ঘাটই জগন্নাথ ঘাট। যদিও এই ঘাট প্রতিষ্ঠার ব্যাপারে বিতর্ক আছে, সেটা হলো এই ঘাট কে প্রতিষ্ঠা করেছিলেন, শোভারাম নাকি লালবাবু। অধুনা এই জগন্নাথ ঘাটের পরিচয় আরেকটা, ফুলের হাট হিসেবে। তবে এটি জগন্নাথ ঘাট নয়, এটি ছোটেলাল দুর্গাপ্রসাদ ঘাট। আর সেই ঘাট থেকে নেমে ফুলের হাট পেরিয়ে ডান দিকে তৈজসপত্রের বাজার পাশে রেখে বাঁদিকে গোডাউনেশ্বর, আর সেখান থেকে স্ট্যান্ড রোড ধরে খানিকটা এগোলেই খুব সামনে জগন্নাথ ঘাট। আসল জগন্নাথ ঠাকুর কিন্তু বেশ খানিকটা দূরের মন্দিরে, আর এখানে জগন্নাথ দেবের নামেই জগন্নাথ ঘাট। যদিও 1842 সালের ম্যাপে জগন্নাথ ঘাট বলতে যে ঘাটের কথা বলা হয়েছে বা আছে সেটির সঙ্গে কিন্তু বর্তমান জগন্নাথ ঘাটের কোনো সম্পর্ক নেই। তবে এই কথা ঠিক যে রবীন্দ্রনাথ রাখি উৎসবের জন্য যে ঘাটে সদল বদলে স্নান করতে এসেছিলেন সেটি কিন্তু বর্তমানের জগন্নাথ ঘাট, আর এটি জোড়াসাঁকোর কাছে। আর যে মসজিদে তিনি গিয়েছিলেন সেটিও কিন্তু তাকের, মানে বলা যায় তাদেরই নিবাস থেকে মাত্র ঢিল ছড়া দূরত্বে। তাই কলকাতায় এলে ঘুরতে অবশ্যই কিন্তু এই জগন্নাথ ঘাট দর্শন করবেন, আর অনুভব করবেন যেন রবীন্দ্রনাথের সেই মুহূর্তের, সেই রাখি উৎসবের সেই শুভক্ষণে যেন আপনি দাঁড়িয়ে আছেন। এক অন্যরকম অনুভূতি আপনাকে ঘিরে ধরবে, আমার দৃঢ় বিশ্বাস। সঙ্গে থাকুন, আবারও ফিরছে শনিবারের কথায় কথা নিয়ে। জুড়ে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই স্পেশাল গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে। এখন গান।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

তো 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, আর আজ শনিবার। শনিবারের কথায় কথায় ইতিমধ্যেই জমে উঠেছে আমরা কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস ক্রমশ জানছি এবং সত্যি বলতে পারেন সমৃদ্ধ হচ্ছি, কারণ এই যে ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করছি গৌতম হাজরার একটি প্রতিবেদন থেকে কলকাতার গঙ্গার ঘাট, এবং সত্যি কথা বলতে এই যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু অমূল্য, কারণ অনেকেই এত কলকাতায় আছেন, বহুদিন ধরে আছেন, কিন্তু এই ঘাটগুলোয় সচরাচর কয়েকটা ঘাটে যাওয়া হয়েছে কিন্তু বেশ কয়েকটা ঘাট যাওয়া হয়ে ওঠেনি আজও। আমার দৃঢ় বিশ্বাস এই শোয়ের পর আপনাদেরও মন কেমন করবে, একবার অন্তত সেই ঘাটগুলো ঘুরে যাবেন। ইতিহাস স্পর্শ করে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, সেটা অনুভব করতে পারবেন। এবার একটু আহেরিটোলা ঘাটের দিকে যাই আমরা। সংস্কৃত আভির থেকে হিন্দিতে আহির, আহির অর্থ গোয়ালা, এদেরই সদগোপ শ্রেণী হল আহির। তো প্রথম দিকে এই ঘাটে গরু মহিষদের স্নান করানো হতো, তাই এর নাম। আর এটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট, কিন্তু মূল ঘাটের বিস্তীর্ণ অঞ্চলে ঠাকুর ভাষণ দেয়া হয়। হ্যাঁ, এই যে দুর্গা প্রতিমা বলুন বা সারা বছর জুড়ে দিয়ে দেবদেবীর পুজো হয়, এই ঘাটে বিসর্জন দেওয়া হয়। তো কলকাতার বেশ কিছু ঘাটেই এইটা আছে, কিন্তু তবুও এই আহেরিটোলা ঘাটের একটা অন্যরকম মাহাত্ম্য আছে, এবং প্রচুর দেবদেবীর মানে বাড়ি থেকে যেসব পুজো আচ্ছা হয় তাদের একটাই বলা হয় আহেরিটোলা ঘাটে বিসর্জন দেওয়া হবে। তো সেই একটা রীতি রেওয়াজ, একটা সুন্দর মুহূর্ত তৈরি হয় এই ঘাটকে কেন্দ্র করে দুর্গাপুজোর সময়, বা বিভিন্ন আরও সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, এইসব সময় এই ঘাটের একটা অন্যরকম মহিমা, একটা অন্যরকম টান সেখানে দেখতে পাওয়া যায়। বহু মানুষ আনন্দ উৎসব করতে করতে বিসর্জন দেন আহেরিটোলা ঘাটে। তবে একটু পাথুরিয়া ঘাটের কথা বলে দিই, এটিও কিন্তু বেশ পুরনো ঘাট, 1784 সরকারি ম্যাপের উল্লেখ আছে। আর এই ঘাটটি পাথর দিয়ে তৈরি হয়েছিল, বড় বড় নৌকা করে সেই পাথরগুলো এনে এই ঘাটে ফেলা হয়েছিল, এবং তার থেকে কিছু পাথর দিয়ে এই ঘাট তৈরি হয়েছিল, আর তাই এই ঘাটটির নাম পাথুরিয়া ঘাট, যদিও নামকরণের ক্ষেত্রে বিতর্ক আছে। তো আমরা শুনলাম পাথুরিয়া ঘাট ও আহেরিটোলা ঘাটের কথা, সঙ্গে থাকুন, ইতিহাস কিন্তু আরও বাকি, আরও ঘাটে পথ চলা বাকি। কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস শুনছি শুধুমাত্র শনিবারের কথায় কথায় সৌভিকের সঙ্গে, জুড়ে থাকুন, ফিরে আসছি।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

তুই মধ্যেই প্রায় অনেক দূর আমরা পৌঁছে গেলাম কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস সম্পর্কে, আবারও পৌঁছই। এবার যাব আমরা অন্নপূর্ণার ঘাটে। 1852 থেকে 1856 খ্রিস্টাব্দের ম্যাপে অন্নপূর্ণার ঘাটের নাম পাওয়া যায়। চিৎপুর থেকে বাগবাজারের মধ্যে অবস্থিত এই ঘাট। রাধারমণ মিত্রের মতে রঘু মিত্রের ঘাটের নাম হয় অন্নপূর্ণার ঘাট। তো সত্যি কথা বলতে এখনও কিন্তু সেই নামই বহাল আছে। আর এই ঘাটের প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেছেন, বাগবাজারের বিষ্ণুরাম চক্রবর্তী ওয়ারেন হেস্টিংসের আমলে মাসে 4 টাকা মাইনেতে কলকাতায় আমিন নিযুক্ত হন। হেস্টিংস বিলেত যাওয়ার সময় তাকে 52 বিঘে জমি দান করেন। বিষ্ণুরাম চক্রবর্তী অন্নপূর্ণার ঘাটে 4টি শিবমন্দির তৈরি করান 1773 সালে। শিবমন্দির তৈরির পর বিষ্ণুরাম চক্রবর্তী অন্নপূর্ণা দেবী প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালিপি অনুসারে 1776 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করা হয়েছে। তো ঘাটের নাম অন্নপূর্ণা ঘাট। যদিও দেখা যাচ্ছে অন্নপূর্ণার মন্দির অন্নপূর্ণার ঘাটের উপর নেই, তো ঘাট থেকে বেশ খানিকটা দূরে অন্নপূর্ণা মন্দির। কিন্তু কি করে এই ঘাটের নাম অন্নপূর্ণা হলো যদি ও চর অজানা, তবে সুকুমার সেনের মতে এই ঘাট অন্নপূর্ণার ঘাট নামেও কিন্তু প্রসিদ্ধ। একদা এখানে চাল আমদানি হতো বলে এই নাম অন্নপূর্ণার ঘাট। কলকাতায় এলে ঘুরতে বা কলকাতায় বহুদিন আছেন কিন্তু যাওয়া হয়নি অন্নপূর্ণার ঘাটে, একবার চান, মন ভরে যাবে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই বিশেষ আড্ডা কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে। এখন গান।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, আর আজ শনিবার। আর শনিবারে চলছে কথায় কথায় আসর। আর কথায় কথায় আসরের আজকের বিশেষ পর্ব কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে আটা চলছে। সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। তো এবার যেখানে যাব সেটা কিন্তু এক বিখ্যাত ঘাট, এবং যে ঘাটের কথা মানে কুমারটুলি, মানে যেখানকার প্রতিমা বিখ্যাত বিশ্বজোড়া তার নাম খ্যাতি। কুমারটুলি মানেই কিন্তু কুমোরদের পারে। সুকুমার সেন মন্তব্য করেছিলেন যে টুলি শব্দের অর্থ সম্পর্কে, মানে তার মন্তব্য, তোলা ও ঢুলি শব্দ দুটির অর্থ হলো কোনো জীবিকা কাজের জন্য অস্থায়ী অপোক্ত আবাস অর্থাৎ ঝাঁপড়ি, কুঁড়ে, তাঁবু, কামড়া, ছাউনি ইত্যাদির মতো। তো দোলা হলো অস্থায়ী বড় ঘর, আর টুলি হলো অস্থায়ী ছোট ঘর। এই কুমোরটুলি ব্যবসায়িক ভিত্তিতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল বলে অতুল কৃষ্ণ রায় মনে করেছেন। তার মতে বর্গীদের হাঙ্গামার সময় হঠাৎ করে কলকাতার জনসংখ্যা অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছিল বলে এক এক জাতীয় অধিবাসী ও একই জাতীয় শিল্পোদ্যোগকে আলাদা আলাদা এলাকার প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়ে পড়ে। তো পলাশীর যুদ্ধের পর ইংরেজরা কলকাতার মালিক হলে কলকাতার জনসংখ্যা বৃদ্ধি পায়। তখন কর্ম বা ব্যবসা ভিত্তিক পাড়া বা জেলা করার ধারণা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাথায় আসে, আর সেই সময় কোম্পানির কর্মচারী ও কর্মীদের পৃথক জেলায় বাস করার নির্দেশ দেন। আর এই নির্দেশানুসারে সেই সময়ের জমিদার হলওয়েল সাহেব প্রজাদের পেশা বা শিল্পোদ্যোগ অনুযায়ী এলাকার পত্তন করেন বিভিন্ন টোলা ও টুলি দিয়ে। আর এইভাবেই কুমোরটুলি নামের উদ্ভব। আর এই কুমোরটুলি পল্লীর সামনের গঙ্গার ঘাটটি কুমোরটুলি ঘাট নামেই পরিচিত হয়। এটি মূলত স্নানেরই ঘাট। আরও অনেক কিছু জানবো, কোথাও যাবেন না, ফিরে আসছি এখন। এখন আবারও গান।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

নাকি যাইগো নাকি ধরে এক মুঠো পুষ্প নাকি কালো আকাশে ভালো জো নাকি

শনিবারের কথা কথা শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে আজকে এই শনিবারের বিশেষ দিনে। আমরা দুদিন আগেই কাটিয়ে উঠলাম 25শে বৈশাখ, আর আজ এরকম একটা শনিবারে আমরা কলকাতার গঙ্গার ঘাটে পরিদর্শন করছি। ভাবতেই কেমন লাগছে, তাই না? আর সেই পরিদর্শনটা অবশ্যই কানে কানে হচ্ছে, ঠিক কথা, কিন্তু বারবারই যেন মন থেকে মনে হচ্ছে কখন পায়ে হেঁটে পৌঁছে যাব এই গঙ্গার ঘাটগুলোয়। নিশ্চয়ই যাবেন, অবশ্যই যাবেন, এবং যারা দূরে থাকেন, যারা কলকাতায় ঘুরতে এসেছেন, কিংবা যারা কলকাতায় দীর্ঘদিন আছেন কিন্তু হয়তো কোনো না কোনো সময় যাওয়া হয়ে ওঠেনি, বেরিয়ে পড়ুন আজই এইরকম কিছু ঘাট পরিদর্শনে। তো এবার একটু বাগবাজার ঘাটের কথা বলবো। আসলে বাগবাজার ঘাটের পোশাকী নাম রাজা রাজবল্লভ ঘাট। 1784 থেকে 1842-এর ম্যাপে এর অস্তিত্ব নেই। কারণ অবশ্য জানা যায় না, কারণ রাজবল্লভ সিরাজদৌল্লার উপপ্রধানমন্ত্রী রায় দুর্লভের ছেলে। রায় দুর্লভ সিরাজ সঙ্গ ত্যাগ করলে লর্ড তাকে আদর করে কলকাতায় নিয়ে আসেন। তার ছেলে অনেক দাঁতপের সঙ্গে যুক্ত ছিলেন এবং জনসাধারণের জন্য এই ঘাট তার উপহার। আর এই বাগবাজার ঘাটেই কিন্তু সেখানে মায়ের বাড়ি, এবং মানে সারদামা। আর এই বাগবাজার অঞ্চলেই কিন্তু সেই মায়ের ঘাট হিসেবেই পরিচিত আছে আরেকটা দেখ। তো আমরা আবারও ফিরব আজকের এই আড্ডায়, তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শনিবারের এই কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস। এখন গান।

ফিরেলাম শনিবারের কথা কথা নিয়ে আমি সৌভিককে আরাজ্যে। চলছে কলকাতার ঘাটের কথা। হ্যাঁ, কলকাতায় আমরা যে প্রচুর ঘাটের ব্যাপার জানি, তার মধ্যে কিন্তু কলকাতার গঙ্গার ঘাটের বিখ্যাত জায়গাগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আর এই গঙ্গার ঘাটেই কিন্তু জব চার্নক তার জাহাজ ভিড়িয়েছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে। তিনি ঠিক কোন ঘাটে জাহাজ ভিড়িয়েছিলেন তা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। যেমন বিতর্ক আছে কত সালে তিনি ভারতে এসেছিলেন তা নিয়েও। তো ইতিহাসবিদ রাধারমণ মিত্র জব চার্নকের তিনবার কলকাতায় আসার কথা বলেছেন। সে তারিখগুলো যথাক্রমে 2/12/1686, 20/9/1687 এবং 24/8/1690। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটাই আজকে জেনে গেলাম কলকাতার গঙ্গার ঘাটের ব্যাপারে। আর আজকের এই আড্ডা শেষ করব বাবুঘাট দিয়ে। যানবাজারের বাবু রাজচন্দ্র দাস 1830 সালে এই বাবুঘাট তৈরি করে দেন। তো লোকে এই ঘাটকে নির্মাতার নাম বাদ দিয়ে শুধু বাবুঘাট বলে। বাবু রাজচন্দ্র চৌরঙ্গি থেকে বাবুঘাট পর্যন্ত একটি পাকা রাস্তা তৈরি করে দেন। প্রথমে সে রাস্তার নাম ছিল বাবু রাজচন্দ্র দাস রোড, তারপর অকল্যান্ড রোড, আর এখন হয়েছে রানী রাসমণি রোড। তো রাজচন্দ্র দাস গঙ্গায় দুটি ঘাট তৈরি করিয়ে দেন, আর এই বাবুঘাট দ্বিতীয়টি হচ্ছে হাটখোলার ঘাট। তো এই সমস্ত ঘাট বাদ দিলেও আরও যেসব ঘাট আছে সেগুলো যথাক্রমে আউটরাম ঘাট বা জেনারেল আউটরামের নামে চাঁদপাল ঘাট, যা কিনা চন্দ্রনাথ পালের মুদির দোকানির নামে, অর্থাৎ চন্দ্রনাথ থেকে চাঁদ। এটি অবশ্য জাহাজ ঘাটা হিসেবেই কিন্তু পরিচিত। তো এখন চন্দপাল ঘাট স্টিমার ঘাট, এছাড়া আছে প্রিন্সেপ ঘাট, তো ভারত তত্ত্ববিদ প্রিন্সেপ সাহেবের নামে স্মৃতিস্বরূপ, আর কালীঘাট তার ইতিহাস তো সুপ্রাচীন। তো আবুল ফজলের আইনি আকবরি এর উল্লেখ আছে এবং চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রায় কালীঘাটে চাঁদ রাজা কালিকা পুজিগা চূড়াঘাট বইয়া যায় জয়ধ্বনি দিয়া, কিংবা শ্রীমন্তের গমন ও বালিঘাট এড়াইল বেনিয়ার বালা, কালীঘাট গেল ডিঙা অবসান বেলা। দেখতে দেখতে আমাদেরও বেলা প্রায় শেষ। তো কলকাতার গঙ্গার ঘাট আমরা পুরোটাই জেনে নিলাম, এবং কলকাতা মহানগরী গড়ে উঠেছিল গঙ্গা নদীকে কেন্দ্র করেই। বিশেষ করে বাণিজ্যের প্রয়োজনে ঘাটগুলির গুরুত্ব ছিল অনস্বীকার্য। গৌতম হাজরার একটি বিশিষ্ট প্রতিবেদন থেকে আজকের এই শনিবারের কথায় কথায় আপনাদেরকে পরিচয় করালাম কলকাতার গঙ্গার ঘাট। তাই কলকাতায় যারা আসবেন, যারা দূরে থাকেন, বিদেশে থাকেন, অবশ্যই কলকাতা আসবেন, এবং কলকাতায় এসে কলকাতার এই সমস্ত ঘাট কিন্তু ঘুরে দেখতে কখনোই ভুলবেন না। আজ এ পর্যন্তই। আগামী শনিবার ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না, হয় আমি সৌভিক নয়তো অনামিকার সঙ্গে শনিবারের কথায় কথায়। ভালো থাকুন আর জুড়ে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com এর সঙ্গে।

নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন। আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। দেখুন, সারা বছর আমরা হয়তো বাংলা ক্যালেন্ডার বা বাংলা তারিখের কথা ভুলেই যাই, কিন্তু দুটো বাংলা তারিখ কখনোই কি ভুলতে পারি? এক পয়লা বৈশাখ, আর দুই পঁচিশে বৈশাখ। হ্যাঁ, আজকের দিনটা শুধুই একটা তারিখ নয়, আজকের দিনটা ভাবনার, ভাষার আর মানুষের জন্য। শনিবারে রবিবার, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করতে হবে আমাদের রবি ঠাকুরের গানে গানে, কারণ তাকে ঘিরেই আজ আমাদের আড্ডা, তাকেই আমাদের শ্রদ্ধাঞ্জলি, তারই গানে গানে। ঠিক যেন গঙ্গা জলে গঙ্গা পূজো।

0: Nej, ändå.
1: Ravindra,
0: Nojrul,
1: folk,
0: adhunik,
1: och ekhane nach.
0: জমিটা তোমার বড় ছোট হয়ে গেল দেবু
1: ওক ছোট কুলে নিজের বাড়ি হবে কম কথা এবারে তুমি ভিটে টাকা পেয়ে যাবে
0: টিকিট বিক্রি

বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা নয়, রবীন্দ্রনাথ মানে চলার পথ, ভয়কে জয় করা, মনকে শক্ত করা, মুক্ত রাখা আর মানুষকে সম্মানের চোখে দেখা। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। চলুন না গানে গানে সেই ভাবনাতেই হাঁটি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। এই কথাটা শুধু গান নয়, এই কথাটা একটা সাহস, ভিড়ের বিপরীতে দাঁড়িয়ে নিজের মতো করে ঠিক থাকার সাহস। ফিরব সেই পুরানো সেই দিনের কথায়, যেখানে সাহস রয়েছে ভালোবাসা, যেখানে প্রেম পর্যায় মিশেছে পূজা পর্যায়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে মন যখন নিরুদ্দেশ, বাঙালির হৃদয়ে রবি ঠাকুরের মনোনিবেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ কখনো মানুষকে ভাগ করেননি। দেশ, ভাষা, ধর্মের বাইরে তিনি শুধু মানুষকেই দেখেছেন। সেই কারণেই তার গান আজও এতটা আপন। চোখ বন্ধ করলে প্রাণ যা চায়, চক্ষু আবার তা চায় না, ঠিক যেন তখনই চাঁদের হাসি বাঁধ ভাঙে। রবিবাসরীয় আড্ডা জাংশনে ফিরব আবারও কিছু গানের পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন শুভায়নের সঙ্গে রেডিও বাংলানেট ডট কমে। মন আজ হয়তো নিরুদ্দেশ, সেই হদিশ পাওয়া যাবে রবিবাসরীয় শুভেচ্ছায়, তারই গানে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, সঙ্গে আমি শুভায়ন, গানে গানে শ্রদ্ধাঞ্জলি আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আজ যদি একটু সময় পান একটা গান শুনুন, চুপ করে শুনুন, মন স্থির করে অনুভব করুন মনের ভেতরে বীণাটা কোন সুরে বাজছে। মন কি অস্থির হয়ে বলে উঠছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন, সঙ্গে রয়েছেন আপনি আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আজ আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু। অরিজিনালি বাঙালিকে প্রেম পর্যায়ে হাঁটতে শিখিয়েছেন যিনি, হাত ধরে টেনে টেনে। তাঁর তুলিতে আঁকা প্রেম মানে নাটক নয়, তার প্রেম ছিল সম্মান, স্থিরতা আর গভীর বোঝাপড়া। হ্যাঁ, যেটা আমরা বলে থাকি আন্ডারস্ট্যান্ডিং। ভালোবাসা এখানে কোনো দখল নয়, ভালোবাসা এখানে কোনো সম্পত্তি নয়, ভালোবাসা এখানে সম্পদ, ভালোবাসা এখানে মুক্তি, চোখের আলোয় দেখা চোখের বাইরেটা।

ভালোবাসি ভালোবাসি এই দুটো শব্দে কত জোর, তাই না? আর এই ভিতের ওপর দাঁড়িয়ে আছে আপনার আর আমার বেতার বন্ধন। তাই তো শত ব্যস্ততা থাকা সত্ত্বেও সবকিছু দূরে সরিয়ে সপ্তাহ শেষে বসে আমাদের এই আড্ডা জাংশন, যেখানে আপনার থাকে মন খুলে কথা, কিছু গান, আর গানের মধ্যেই নিজের ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুঁজে পাওয়া, বিশ্বকে পাওয়া, প্রকৃতিকে পাওয়া, নিজের করে আর একটু বেশি করে। প্রকৃতি রবীন্দ্রনাথের কাছেও শুধু দৃশ্য নয়, প্রকৃতি ছিল মানুষ হওয়ার শিক্ষক। হাওয়া, আলো, আকাশ সব কিছুতেই ছিল গান। গানের ওপারে আড্ডায় ফিরব আবারও। শুনছেন রেডিও পান্ডানে .com। মন যখন নিরুদ্দেশ, আজ আমাদের হৃদয় রবি ঠাকুরেরই মনোনিবেশ।

রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন, শিক্ষা মানে মুখস্থ নয়, শিক্ষা মানে প্রশ্ন করা, ভাবা, নিজেকে যাচাই করা আর নিজের পথ খোঁজা। আমরাও পথ খুঁজব গানে গানে আবারও আপনাকে সঙ্গে নিয়ে। কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানে.com, মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

বাংলা ভাষা আজ যদি এতখানি সমৃদ্ধ হয়, তবে তার পেছনে এই একজন মানুষের অগাধ অবদান। মন থেকে একটা কথাই যেন বেরিয়ে আসে, তুমি রবে নীরবে হৃদয় মম। হ্যাঁ, আমাদের সব কিছুতেই রয়েছেন রবীন্দ্রনাথ। ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছুতেই আমরা তারই ছন্দে যেন বাজি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রবি ঠাকুর কোনো অধ্যায় নন, তিনি এক চলমান ধারা। যতদিন মানুষ প্রশ্ন করবে, ভালোবাসবে আর স্বাধীনভাবে ভাববে, ততদিন তিনি থাকবেন। এই সময় যখন রেডিওর শব্দটা একটু নিচু হয়ে আসে, মনটাও তখন একটু নিজের সঙ্গে কথা বলতে চায়। রবীন্দ্রনাথ ঠিক সেই সময়কার মানুষ। তিনি কখনো তাড়া দেননি, বলেছেন যা সত্যি সে নিজেই ধরা দেবে। রাতের মতো, নীরবতার মতো, আজকের পৃথিবী আমাদের সব সময় কিছু হতে বলে, কিন্তু রবীন্দ্রনাথ চুপ করে পাশে বসে শুধু এটুকুই বলেন, নিজের মতো থাকলেই চলবে। এই কথাটার মধ্যেই আছে আশ্বাস, আর এই আশ্বাসটাই এই সময় খুব দরকার। আজকের আড্ডা জাংশনে রবীন্দ্র জয়ন্তী পালন করলাম আমরা, গানে গানে পুষ্পাঞ্জলি অর্পণ করলাম রবি ঠাকুরকে। এখন ঘড়ির কাটা বলছে বিদায় নেবার পালা, তবে মনে কোনো দ্বিধা রাখবেন না, দুঃখ রাখবেন না, ফিরবো আবারও আগামী সপ্তাহে আপনার কাছে আড্ডা জাংশনে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, আসুন না, প্রতি সপ্তাহে কাজের শেষে শত ব্যস্ততা থাকলেও আড্ডাতেই করি মনোনিবেশ।

প্রাচীন যুগে ভারতের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, এই কথা বললে কিন্তু অনেকগুলো নাম উঠে আসবে। যেমন ধরুন চন্দ্রগুপ্ত মৌর্য, যেমন ধরো অশোক, কিংবা সমুদ্রগুপ্ত অথবা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কিন্তু যদি বলি যে মধ্যযুগে ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, তাহলে কিন্তু একটি নামই উঠে আসবে, সেটি হলো আকবর। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডাটা কিন্তু জমে উঠতে চলেছে মধ্যযুগে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নৃপতি, সর্বশ্রেষ্ঠ সুলতান আকবরকে নিয়ে, বাদশাহ আকবরকে নিয়ে। এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কিনা প্রচণ্ড ইন্টারেস্টিং, কিন্তু আমরা আর সবাই হয়তো পুরোটা ঠিকঠাক জানি না। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আকবর দি গ্রেটকে নিয়ে। কিন্তু সেই আড্ডা সফল জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আকবরের আসল নাম কিন্তু আকবর নয়, তার নাম ছিল অন্য। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আকবর দি গ্রেটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো মুঘল বংশের তৃতীয় সম্রাট আকবর, তার অ্যাকচুয়াল নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ, কিন্তু তাকে মানুষজন উপাধি প্রদান করেন আকবর, আকবর অর্থাৎ দি গ্রেট। আর এই যে নামটি, এই যে উপাধিটি তিনি পেয়েছিলেন, সেটা কিন্তু প্রজাহিতৈষী কাজকর্মের জন্যই তিনি পেয়েছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আকবরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মাঝে মধ্যে একটা কথা মনে হয় যে যারা প্রচণ্ড প্রভাবশালী তাদের অনেকেরই জন্ম কিন্তু অত্যন্ত দুঃসময়, তার মধ্যে আকবরও কিন্তু একজন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আকবরের জন্ম হয় 15th October 1542 খ্রিস্টাব্দে, আর সেই সময় কিন্তু অত্যন্ত দুর্দিন চলছে মুঘল সাম্রাজ্যে। তার কারণ শের শাহ তখন দিল্লির গদিতে আসেন, আর হুমায়ুন অর্থাৎ আকবরের বাবা তিনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন এ দেশ থেকে ও দেশে। আলটিমেটলি আকবর পরবর্তীকালে শের শাহের মৃত্যুর পর আলটিমেটলি ভারতের সিংহাসনে বসেন এবং দীর্ঘদিন ধরে রাজত্ব করেন। তো আকবরকে নিয়ে আরও অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কি না এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: আচ্ছা, 13 বছর বয়সে আপনি ঠিক কি করেছিলেন?
1: আমি কি করেছিলাম বলছি, আমি তখন সবেমাত্র ক্লাস 8। তখন আস্তে আস্তে ডানাটা গজাচ্ছে আর কি। সেই সময় বিভিন্ন ধরনের দুষ্টুমি এই টাইপের কাজকর্ম করে থাকতাম।
0: কিন্তু আকবর তার 13 বছর বয়সে কি করেছিলেন জানেন?
1: বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে RadioBanglaNet.com শুনছেন হারানো সুর। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আকবর দি গ্রেটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ আকবর, তিনি 13 বছর বয়সে আলটিমেটলি ভারতবর্ষের সিংহাসনে বসেন। বুঝতে পারছেন ব্যাপারটা? মাত্র 13 বছর বয়সে এই গোটা সাম্রাজ্যের বাদশাহ হয়ে যান তিনি। তারপরে দীর্ঘ প্রায় 50 থেকে 60 বছর তিনি রাজত্ব করেছেন। তো RadioBanglaNet.com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আকবরকে নিয়েই আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন RadioBanglaNet.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আকবরের অন্যতম কৃতিত্ব ছিল তার যুদ্ধক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন। কি সেই পরিবর্তন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ আকবরকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আকবরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল যুদ্ধক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন। তিনি যুদ্ধক্ষেত্রে ভারতবর্ষে প্রথম বারুদ এবং বন্দুক ইন্ট্রোডিউস করেন, সেই জন্য তার নাম হয়ে যায় গান পাউডার কিং। পরবর্তীকালে এই বৈপ্লবিক পরিবর্তন বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের পটভূমিকায় দেখা গেছে। তোরেও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই আকবর দি গ্রেটকে নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

বিভিন্ন রাজা ভারতবর্ষের পটভূমিকায় বিভিন্ন ধরনের প্রজাহিতৈষী কাজকর্ম করেছেন, তার মধ্যে আকবর হচ্ছে অন্যতম। তিনি প্রজাদের সুখের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যেমন ধরুন প্রজাদের চিকিৎসার জন্য তিনি বিভিন্ন ধরনের হসপিটাল নির্মাণ করেন। শুধু তাই নয়, প্রজাদের জলপানের বন্দোবস্তের জন্য তিনি বিভিন্ন পুকুর খনন করেন, আবার প্রজাদের ওপর থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স তিনি মুকুব করে দেন। যেমন ধরুন তার মধ্যে অন্যতম একটি ট্যাক্স ছিল জিজিয়া কর, সেই জিজিয়া কর যেটা কিনা অমুসলিম সম্প্রদায়ের মানুষজনদের বাদশার কাছে জমা করতে হতো, সেই কর তিনি সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দেন। আর সেই জন্যই তাকে সাধারণ মানুষজন আকবর অর্থাৎ দি গ্রেট এই উপাধিতে ভূষিত করেন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

কথায় বলে যে একজন প্রকৃত গুণী মানুষই আরও একজন গুণী মানুষের মূল্যটা ঠিকঠাক বুঝতে পারেন। এ কথা আকবর দি গ্রেটের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি খেটে যায়। তিনি ছিলেন ভারতবর্ষের সার্বভৌম নৃপতি, মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ, এবং তার সময় সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল মুঘলের সাম্রাজ্য। তো সেই আকবর কিন্তু বিভিন্ন গুণী মানুষকে সমাদর করে নিজের রাজপ্রাসাদে, নিজের দরবারে স্থান দিয়েছিলেন। বিক্রমাদিত্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যেরকম নবরত্ন সভা ছিল, তারই অনুকরণে তিনি নবরত্ন সভা করেন। সেখানে নয়টি রত্ন অর্থাৎ নয়জন অত্যন্ত গুণী মানুষকে তিনি স্থান দিয়েছিলেন। তার মধ্যে ছিলেন বীরবল, তার মধ্যে ছিলেন আবুল ফজল, তার মধ্যে ছিলেন তানসেন। তো রেডিও বাংলার .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আকবর দি গ্রেটকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আকবর দি গ্রেটকে নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা .com।

আকবরের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি নতুন ধর্ম প্রবর্তন। তিনি বিভিন্ন ধর্ম, মেইনলি হিন্দু এবং মুসলিম ধর্মের ভালো ভালো দিককে নিয়ে একটি ধর্ম প্রবর্তন করেন। সে ধর্মের নাম দেন দিন ই ইলাহি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আকবরকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে তিনি হিন্দু এবং মুসলিম ধর্মের মূলত ভালো ভালো দিক কিছু নির্বাচিত অংশ নিয়ে একটি নতুন ধর্মের সৃষ্টি করেন, তার নাম দেন দিন ই ইলাহি, এবং তার অনুরোধে কয়েকজন সেই ধর্ম গ্রহণ করেন। তিনি চাইলে হয়তো ফোর্সফুলি এই ধর্মকে ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্মও করতে পারতেন, কিন্তু তিনি সেদিকে কখনো চেষ্টাই করেননি। ইনফ্যাক্ট একটা কথা জেনে অবাক হবেন যে বীরবল ছিলেন প্রথম ব্যক্তি যিনি তার প্রবর্তিত ধর্ম অর্থাৎ দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আকবর দি গ্রেটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আরও অনেক কথা ওয়েট করবে আকবরকে নিয়ে আপনার জন্য, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

সাহিত্য চর্চার অত্যন্ত বেশি পৃষ্ঠপোষক ছিলেন আকবর। আবার তিনি গান এবং বিভিন্ন ধরনের শিল্প তারও এক গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে মুঘল সাম্রাজ্যে সাহিত্য এবং কৃষ্টি এবং গান একদম শিখরে ওঠে। কিন্তু একটা ব্যাপার জেনে অবাক হবেন যে যিনি এত বিদ্যোৎসাহী তিনি নিজেই কিন্তু নিরক্ষর ছিলেন। আগে হ্যাঁ, ছোটবেলাটা যুদ্ধের মাধ্যমে কেটে যাওয়াতে আকবর পড়াশোনা করার সুযোগই পাননি। তবে তিনি বিদ্যা এবং বিদ্যার্জনের ক্ষেত্রে অত্যন্ত উৎসাহী ছিলেন। তার যে বিবলিওগ্রাফি অর্থাৎ জীবনী আকবরনামা, সেটি লেখেন তার নবরত্ন সভার অন্যতম একজন ঐতিহাসিক আবুল ফজল। তো রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে সমন্বয় সাধন করতে কিন্তু বারবারই চেয়েছেন আকবর। তার অন্যতম নিদর্শন পাওয়া যায় তার প্রবর্তিত ধর্ম দিন ইলাহির ক্ষেত্রে। কিন্তু আরও একটি বিষয়, আরও একটি স্থাপত্যে কিন্তু সেই নিদর্শন পাওয়াই যায়। সেই স্থাপত্যটির নাম হলো ফতেপুর সিক্রি, যেটি গুজরাত বিজয়ের পর আকবর নির্মাণ করেছিলেন। এবং সেখানে কিন্তু হিন্দু বাস্তুরীতি এবং মুসলিম বাস্তুরীতি দুটোরই প্রভূত সামঞ্জস্য লক্ষ্য করা যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আকবর অর্থাৎ মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ আকবর দি গ্রেটকে নিয়েই আমাদের আড্ডাটা জারি ছিল। তার জীবনের এরকম বেশ কিছু দিক আছে যেগুলো কিনা প্রচণ্ড ইন্টারেস্টিং, তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানোসুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানোসুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com। আর আজ শনিবার, আর শনিবার মানেই হচ্ছে কথায় কথায় দিন। কখনো থাকে অনামিকা, আর কখনো আমি সৌভিক। আর আজ আমি আছি আপনাদের সঙ্গে এবং আপনাদেরকে নিয়ে যাব কানে কানে কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস জানাতে। আমরা প্রতি মুহূর্তে কিন্তু সমৃদ্ধ হব। গৌতম হাজরার একটা বিশেষ প্রতিবেদন কলকাতার গঙ্গার ঘাটের কথা, আর সেখান থেকেই আপনাদের আজকে এই পুরো দু ঘন্টা শেয়ার করব, সমৃদ্ধ হব এবং ইতিহাস স্পর্শ করব। সময়ের সঙ্গে সঙ্গে সেই সব ঘাটগুলির অবশিষ্ট কয়েকটি আজও বেঁচে আছে। কলকাতার প্রতিটি ঘাটের নিজস্ব ইতিহাস ও তাৎপর্য রয়েছে এবং এই ঘাটগুলি কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি কিন্তু বহন করে আসছে যুগের পর যুগ। হ্যাঁ, সেই কলকাতার ঘাটের ইতিহাস, কলকাতার কয়েকটি বিখ্যাত গঙ্গার ঘাটের কথা। কারণ সরকারি হিসাব অনুযায়ী কলকাতার গঙ্গার ঘাট আছে প্রায় 70টির বেশি। চলুন দেরি না করে আমরা আজকে কয়েকটা গান সুন্দর শুনে নিই প্রথম, তারপর আমাদের ইতিহাস স্পর্শ করার মুহূর্ত তৈরি হবে পরতে পরতে। আমরা পরতে পরতে কিন্তু গঙ্গার ঘাটের ইতিহাসকে স্পর্শ করব, আজ কানে কানে, আগামী দিনে পায়ে হেঁটে। এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শনিবারের কথায় কথায়। আজকের বিশেষ এপিসোড বলা যেতে পারে কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ফিরেলাম বিরতির পর, মানে শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর তারপর আমাদের ফিরে যাওয়ার পালা কোথায়? না কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস, সেই ইতিহাসের গল্প শুনতে, ইতিহাসকে স্পর্শ করতে। পুরনো বারুদ কারখানার ঘাট, ইংরেজদের কলকাতাবাসের আদি পর্বে এখানে একটা মস্ত বড় বাগান ছিল, নাম ছিল পেরিন সাহেবের বাগান। পেরিন সাহেব ছিলেন জাহাজের ক্যাপ্টেন, তার নিজেরও দু তিনটে জাহাজ ছিল। এই বাগানে কোম্পানির বড় সাহেবরা তাদের শ্রীমতীদের নিয়ে বেড়াতে আসতেন ডিহি বা টাউন কলকাতা থেকে। 1746 সালে নাগাদ সাহেব বিবিদের আসা যাওয়া বন্ধ হলে 1752 সালে 11ই ডিসেম্বর বাগানটি নিলামে ওঠে। কলকাতার জমিদার হলওয়েল সাহেব মাত্র 2500 টাকায় বাগানটি কেনেন। তারপর ওই স্থানে বারুদ কারখানা নির্মিত হয়। প্রাণকৃষ্ণ দত্ত বলেছেন পাউডার মিল রোডের বর্তমান নাম বাগবাজার স্ট্রিট, কিন্তু রাধারমন মিত্র একথা মানতে নারাজ। তিনি বলেছিলেন অনেকে পাউডার মিল রোডকে বাগবাজার স্ট্রিট বলেছেন। ওল্ড পাউডার মিল ঘাটের গল্প শুনলাম আমরা, কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাসের আরেকটা পর্ব, ওল্ড পাউডার মিল ঘাট। আরও অনেক ঘাট আমরা তার ইতিহাস জানব, তাই কোথাও যাবেন না, 2 ঘন্টার আড্ডা আমরা কিন্তু এভাবেই কাটাবো। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শনিবারের কথায় কথায়। এখন গান

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম শনিবারের কথায় কথায় নিয়ে, আর আড্ডা চলছে আজকে গঙ্গার ঘাটের ইতিহাসের গল্প। আমাদের বারবার মনে হচ্ছে আমরা পৌঁছে যাই এই ঘাটগুলোর সিঁড়িতে, সিঁড়িতে স্পর্শ করি আর অনুভব করি আমরা যেন ইতিহাস ছুঁয়ে আছি। নিমতলা ঘাট চিরকালই শ্মশান ঘাট, 160 ফুট লম্বা, 90 ফুট চওড়া জায়গা, তিন দিকে 15 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, শুধু নদীর দিকটা খোলা। এই ছিল শ্মশান। আর এই শ্মশান তৈরি হয় 1828 সালের মার্চ মাসে, 17-3-1828 সাল। আর সেই দিন থেকে এখানে সপ্তাহ আরম্ভ হয়। তো রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস এই শ্মশানের দক্ষিণে গঙ্গাযাত্রীদের থাকার জন্য একটি পাকা ঘর তৈরি করে দেন। সে যুগে পারতপক্ষে কোনো মুমূর্ষুকে নিজের বাড়িতে মরতে দেওয়া কিন্তু হতো না, মৃত্যু পথযাত্রীদের এই ঘরে রাখা হতো তখনকার দিনে, তাই এই ঘরকে বলা হতো গঙ্গাযাত্রীর ঘর। দীনবন্ধু মিত্র 1865 সালে তার কলকাতা কত দূর, নগরী কেমন, এ ওই গঙ্গা দেখো বাগবাজারের ঘাট, অপূর্ব আইরিটোলা বণিকের হাট, ওই দেখো নিমতলা সমাধি শ্মশান, সু উচ্চ পাতুরে খাটা জগন্নাথ স্নান, এই নতুন শ্মশান ঘাটের কথা বলেছিলেন। আর এই শ্মশান ঘাটের কথা আজও আমাদের স্মৃতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, কারণ 1941-এর 8ই অগস্ট রবীন্দ্রনাথের শেষ যাত্রা এখানে এসে থেমেছিল। কবি শক্তি চট্টোপাধ্যায় আর ভিনদেশী অ্যালেন গিন্সবার্গের বড় প্রিয় ছিল এই নিমতলা ঘাট। কথা বলছি নিমতলা ঘাটের ইতিহাস জানলাম। আমরা ফিরব আবারও আজকের এই বিশেষ আড্ডায় কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে। এখন গানে ফিরে যাওয়ার পালা, চলুন শুনুন।

পুরো নাম রুস্তুমজি কওয়াসজি বানাজি। তিনি ছিলেন পার্সি। 1790 সালে মুম্বাই শহরে জন্ম আর 1852 সালে কলকাতায় মৃত্যু। ব্যবসা উপলক্ষে তিনি মুম্বাই থেকে কলকাতায় আসেন 1806 সালে, কিন্তু এখানে তিনি বেশিদিন থাকেননি। দ্বিতীয়বার আসেন 1809 সালে, তখন থেকে বরাবরের জন্য এখানে থেকেছেন। তার ছিল জাহাজের ব্যবসা। আমরা আড্ডা দিচ্ছি কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলাদি .com-এ শনিবারের কথায় কথায়। তো চীন দেশের সঙ্গে ভারতীয় আফিমের ব্যবসা করতেন। পরে তিনি খিদিরপুরের জাহাজ তৈরির পুরনো ডকটা কিনে ফেলেন। কাশীপুরের রুস্তমজির একটি বাষ্পীয় জাহাজ তৈরির কারখানাও ছিল। পরে সেই ঘাটটি রুস্তমজির ঘাট বলে মনে করা হয়। ভাবছেন কি অদ্ভুত ইতিহাস, কোথায় না কোথায় জড়িয়ে আছে এই স্মৃতির মুহূর্তগুলো। কাশীমিত্র বা কাশীরাম মিত্র ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি। তিনি একটা ঘাট প্রতিষ্ঠা করেন যার নাম কাশীমিত্রের ঘাট। আর এই কাশীমিত্র ঘাটেই কিন্তু গঙ্গা যাত্রীদের জন্য ঘর তৈরি করে দিয়েছিলেন অক্ষয়চন্দ্র গুহ। কাশীমিত্র এখানে একটি শিবলিঙ্গেরও প্রতিষ্ঠা করেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও সমৃদ্ধ হব আমরা, আবারও কানে কানে পৌঁছে যাওয়া সেই ঘাটগুলোর কাছে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা সবাই পৌঁছব একদিন না একদিন এই স্মৃতিকে স্পর্শ করতে। আসবই, সঙ্গে থাকুন। এখন আমরা গানে ফিরি, তারপর ফিরে এসে আবারও আমরা ফিরে যাব গঙ্গার ঘাটের ইতিহাসের কাহিনীতে। এখন গান।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শনিবারের কথা কথা নিয়ে আবারও ফিরে এলাম কয়েকটা গানের পর। আজকের এই বিশেষ আড্ডা আবারও জারি আছে। আমরা কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস জানছি, প্রতি মুহূর্তে যেন হারিয়ে যাচ্ছি

সেই ঘাটের বিভিন্ন সিঁড়িতে। মনে হচ্ছে যেন সেখানে বসে আমরা এই মুহূর্তগুলোকে অনুভব করছি, আমরা যেন দেখতে পাচ্ছি। এবার একটু জগন্নাথ ঘাটের কথা বলি। এটিও রবীন্দ্রনাথের স্মৃতিধন্য ঘাট। এই ঘাট থেকেই রবীন্দ্রনাথ শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব। আর এখানেই গাওয়া হয়েছিল বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই ঘাট হল শোভারাম বসাকের ঘাট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করে সেই যুগে শোভারাম বসাক কোটিপতি হয়েছিলেন। আর তিনি হলদিপুর থেকে গোবিন্দপুর হয়ে এখানকার বড় বাজারে বাস করতেন। তার গৃহদেবতা জগন্নাথ দেব। গঙ্গা তীরে তার প্রতিষ্ঠিত স্নানঘাটের কাছে মন্দির করে জগন্নাথ দেবের বিগ্রহ স্থাপন করেন। আর এই ঘাটই জগন্নাথ ঘাট। যদিও এই ঘাট প্রতিষ্ঠার ব্যাপারে বিতর্ক আছে, সেটা হলো এই ঘাট কে প্রতিষ্ঠা করেছিলেন, শোভারাম নাকি লালবাবু। অধুনা এই জগন্নাথ ঘাটের পরিচয় আরেকটা, ফুলের হাট হিসেবে। তবে এটি জগন্নাথ ঘাট নয়, এটি ছোটেলাল দুর্গাপ্রসাদ ঘাট। আর সেই ঘাট থেকে নেমে ফুলের হাট পেরিয়ে ডান দিকে তৈজসপত্রের বাজার পাশে রেখে বাঁদিকে গোডাউনেশ্বর, আর সেখান থেকে স্ট্যান্ড রোড ধরে খানিকটা এগোলেই খুব সামনে জগন্নাথ ঘাট। আসল জগন্নাথ ঠাকুর কিন্তু বেশ খানিকটা দূরের মন্দিরে, আর এখানে জগন্নাথ দেবের নামেই জগন্নাথ ঘাট। যদিও 1842 সালের ম্যাপে জগন্নাথ ঘাট বলতে যে ঘাটের কথা বলা হয়েছে বা আছে, সেটির সঙ্গে কিন্তু বর্তমান জগন্নাথ ঘাটের কোনো সম্পর্ক নেই। তবে এই কথা ঠিক যে রবীন্দ্রনাথ রাখি উৎসবের জন্য যে ঘাটে সদল বদলে স্নান করতে এসেছিলেন, সেটি কিন্তু বর্তমানে জগন্নাথ ঘাট। আর এটি জোড়াসাঁকোর কাছে, আর যে মসজিদে তিনি গিয়েছিলেন সেটিও কিন্তু তাদের, মানে বলা যায় তাদেরই নিবাস থেকে মাত্র ঢিল ছড়া দূরত্বে। তাই কলকাতায় এলে ঘুরতে অবশ্যই কিন্তু এই জগন্নাথ ঘাট দর্শন করবেন, আর অনুভব করবেন যেন রবীন্দ্রনাথের সেই মুহূর্তের, সেই রাখি উৎসবের সেই শুভক্ষণে যেন আপনি দাঁড়িয়ে আছেন। এক অন্যরকম অনুভূতি আপনাকে ঘিরে ধরবে, আমার দৃঢ় বিশ্বাস। সঙ্গে থাকুন, আবারও ফিরছে শনিবারের কথা কথা নিয়ে। জুড়ে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই স্পেশাল গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে। এখন গান।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

তো 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, আর আজ শনিবার। শনিবারের কথা কথায় ইতিমধ্যেই জমে উঠেছে আমরা কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস ক্রমশ জানছি এবং সত্যি বলতে পারেন সমৃদ্ধ হচ্ছি, কারণ এই যে ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করছি গৌতম হাজরার একটি প্রতিবেদন থেকে কলকাতার গঙ্গার ঘাট, এবং সত্যি কথা বলতে এই যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু অমূল্য, কারণ অনেকেই এত কলকাতায় আছেন, বহুদিন ধরে আছেন, কিন্তু এই ঘাটগুলোয় সচরাচর কয়েকটা ঘাটে যাওয়া হয়েছে কিন্তু বেশ কয়েকটা ঘাট যাওয়া হয়ে ওঠেনি আজও। আমার দৃঢ় বিশ্বাস এই শোয়ের পর আপনাদেরও মন কেমন করবে, একবার অন্তত সেই ঘাটগুলো ঘুরে যাবেন। ইতিহাস স্পর্শ করে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, সেটা অনুভব করতে পারবেন। এবার একটু আহেরিটোলা ঘাটের দিকে যাই আমরা। সংস্কৃত আভির থেকে হিন্দিতে আহির, আহির অর্থ গোয়ালা, এদেরই সদগোপ শ্রেণী হলো আহির। তো প্রথম দিকে এই ঘাটে গরু মহিষদের স্নান করানো হতো, তাই এর নাম। আর এটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট, কিন্তু মূল ঘাটের বিস্তীর্ণ অঞ্চলে ঠাকুর ভাষণ দেয়া হয়। হ্যাঁ, এই যে দুর্গা প্রতিমা বলুন বা সারা বছর জুড়ে দিয়ে দেবদেবীর পুজো হয়, এই ঘাটে বিসর্জন দেওয়া হয়তো কলকাতার বেশ কিছু ঘাটেই এইটা আছে, কিন্তু তবুও এই আহেরিটোলা ঘাটের একটা অন্যরকম মাহাত্ম্য আছে এবং প্রচুর দেবদেবীর মানে বাড়ি থেকে যেসব পুজো আচ্ছা হয় তাদের একটাই বলা হয় আহেরিটোলা ঘাসে ঘাটে বিসর্জন দেওয়া হবে। তো সেই একটা রীতি রেওয়াজ, একটা সুন্দর মুহূর্ত তৈরি হয় এই ঘাটকে কেন্দ্র করে দুর্গাপুজোর সময় বা বিভিন্ন আরও সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো এইসব সময় এই ঘাটের একটা অন্যরকম মহিমা, একটা অন্যরকম টান সেখানে দেখতে পাওয়া যায়। বহু মানুষ আনন্দ উৎসব করতে করতে বিসর্জন দেন আহেরিটোলা ঘাটে। তবে একটু পাথুরিয়া ঘাটের কথা বলে নিই, এটিও কিন্তু বেশ পুরনো ঘাট, 1784 সরকারি ম্যাপের উল্লেখ আছে। আর এই ঘাটটি পাথর দিয়ে তৈরি হয়েছিল, বড় বড় নৌকা করে সেই পাথরগুলো এনে এই ঘাটে ফেলা হয়েছিল এবং তার থেকে কিছু পাথর দিয়ে এই ঘাট তৈরি হয়েছিল, আর তাই এই ঘাটটির নাম পাথুরিয়া ঘাট, যদিও নামকরণের ক্ষেত্রে বিতর্ক আছে। তো আমরা শুনলাম পাথুরিয়া ঘাট ও আহেরিটোলা ঘাটের কথা, সঙ্গে থাকুন, ইতিহাস কিন্তু আরও বাকি, আরও ঘাটে পথ চলা বাকি। কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস শুনছি শুধুমাত্র শনিবারের কথায় কথায় সৌভিকের সঙ্গে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

দুদিন মধ্যেই প্রায় অনেক দূর আমরা পৌঁছে গেলাম কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস সম্পর্কে, আবারও পৌঁছই। এবার যাব আমরা অন্নপূর্ণার ঘাটে। 1852 থেকে 1856 খ্রিস্টাব্দের ম্যাপে অন্নপূর্ণার ঘাটের নাম পাওয়া যায়। চিৎপুর থেকে বাগবাজারের মধ্যে অবস্থিত এই ঘাট। রাধারমণ মিত্রের মতে রঘু মিত্রের ঘাটের নাম হয় অন্নপূর্ণার ঘাট। তো সত্যি কথা বলতে এখনও কিন্তু সেই নামই বহাল আছে। আর এই ঘাটের প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেছেন, বাগবাজারের বিষ্ণুরাম চক্রবর্তী ওয়ারেন হেস্টিংসের আমলে মাসে 4 টাকা মাইনেতে কলকাতায় আমিন নিযুক্ত হন। হেস্টিংস বিলেত যাওয়ার সময় তাকে 52 বিঘে জমি দান করেন। বিষ্ণুরাম চক্রবর্তী অন্নপূর্ণার ঘাটে 4টি শিবমন্দির তৈরি করান 1773 সালে। শিবমন্দির তৈরির পর বিষ্ণুরাম চক্রবর্তী অন্নপূর্ণা দেবী প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালিপি অনুসারে 1776 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করা হয়েছে। তো ঘাটের নাম অন্নপূর্ণা ঘাট। যদিও দেখা যাচ্ছে অন্নপূর্ণার মন্দির অন্নপূর্ণার ঘাটের উপর নেই, তো ঘাট থেকে বেশ খানিকটা দূরে অন্নপূর্ণা মন্দির। কিন্তু কি করে এই ঘাটের নাম অন্নপূর্ণা হলো যদি ও চর অজানা, তবে সুকুমার সেনের মতে এই ঘাট অন্নপূর্ণার ঘাট নামেও কিন্তু প্রসিদ্ধ। একদা এখানে চাল আমদানি হতো বলে এই নাম অন্নপূর্ণার ঘাট। কলকাতায় এলে ঘুরতে বা কলকাতায় বহুদিন আছেন কিন্তু যাওয়া হয়নি অন্নপূর্ণার ঘাটে, একবার চান, মন ভরে যাবে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই বিশেষ আড্ডা কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে। এখন

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট .com শুনছেন। আর আজ শনিবার, আর শনিবারে চলছে কথায় কথায় আসর। আর কথায় কথায় আসরের আজকের বিশেষ পর্ব কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে এটা চলছে। সঙ্গে আছি আমি শৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো এবার যেখানে যাব সেটা কিন্তু এক বিখ্যাত ঘাট, এবং যে ঘাটের কথা মানে কুমারটুলি, মানে যেখানকার প্রতিমা বিখ্যাত বিশ্বজোড়া তার নাম খ্যাতি। কুমারটুলি মানেই কিন্তু কুমোরদের পাড়া। সুকুমার সেন মন্তব্য করেছিলেন যে টুলি শব্দের অর্থ সম্পর্কে, মানে তার মন্তব্য, টোলা ও ঢুলি শব্দ দুটির অর্থ হলো কোনো জীবিকা কাজের জন্য অস্থায়ী অপোক্ত আবাস অর্থাৎ ঝাঁপড়ি, কুঁড়ে, তাঁবু, কামরা, ছাউনি ইত্যাদির মতো। তো দোলা হলো অস্থায়ী বড় ঘর, আর টুলি হলো অস্থায়ী ছোট ঘর। এই কুমোরটুলি ব্যবসায়িক ভিত্তিতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল বলে অতুল কৃষ্ণ রায় মনে করেছেন। তার মতে বর্গীদের হাঙ্গামার সময় হঠাৎ করে কলকাতার জনসংখ্যা অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছিল বলে এক এক জাতীয় অধিবাসী ও একই জাতীয় শিল্পোদ্যোগকে আলাদা আলাদা এলাকার প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়ে পড়ে। তো পলাশীর যুদ্ধের পর ইংরেজরা কলকাতার মালিক হলে কলকাতার জনসংখ্যা বৃদ্ধি পায়। তখন কর্ম বা ব্যবসা ভিত্তিক পাড়া বা জেলা করার ধারণা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাথায় আসে, আর সেই সময় কোম্পানির কর্মচারী ও কর্মীদের পৃথক জেলায় বাস করার নির্দেশ দেন। আর এই নির্দেশানুসারে সেই সময়ের জমিদার হলওয়েল সাহেব প্রজাদের পেশা বা শিল্পোদ্যোগ অনুযায়ী এলাকার পত্তন করেন বিভিন্ন টোলা ও টুলি দিয়ে। আর এইভাবেই কুমোরটুলি নামের উদ্ভব। আর এই কুমোরটুলি পল্লীর সামনের গঙ্গার ঘাটটি কুমোরটুলি ঘাট নামেই পরিচিত হয়। এটি মূলত স্নানিধি ঘাট। আরও অনেক কিছু জানবো, কোথাও যাবেন না, ফিরে আসছি এখন। এখন আবারও গান।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

শনিবারের কথা কথা শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে আজকে এই শনিবারের বিশেষ দিনে, আমরা দুদিন আগেই কাটিয়ে উঠলাম 25শে বৈশাখ। আর আজ এরকম একটা শনিবারে আমরা কলকাতার গঙ্গার ঘাটে পরিদর্শন করছি, ভাবতেই কেমন লাগছে, তাই না? আর সেই পরিদর্শনটা অবশ্যই কানে কানে হচ্ছে, ঠিক কথা, কিন্তু বারবারই যেন মন থেকে মনে হচ্ছে কখন পায়ে হেঁটে পৌঁছে যাব এই গঙ্গার ঘাটগুলোয়। নিশ্চয়ই যাবেন, অবশ্যই যাবেন, এবং যারা দূরে থাকেন, যারা কলকাতায় ঘুরতে এসেছেন, কিংবা যারা কলকাতায় দীর্ঘদিন আছেন কিন্তু হয়তো কোনো না কোনো সময় যাওয়া হয়ে ওঠেনি, বেরিয়ে পড়ুন আজই এইরকম কিছু ঘাট পরিদর্শনে। তো এবার একটু বাগবাজার ঘাটের কথা বলবো। আসলে বাগবাজার ঘাটের পোশাকি নাম রাজা রাজবল্লভ ঘাট। 1784 থেকে 1842-এর ম্যাপে এর অস্তিত্ব নেই, কারণ অবশ্য জানা যায় না, কারণ রাজবল্লভ সিরাজদৌল্লার উপপ্রধানমন্ত্রী রায় দুর্লভের ছেলে। রায় দুর্লভ সিরাজ সঙ্গ ত্যাগ করলে লর্ড তাকে আদর করে কলকাতায় নিয়ে আসেন। তার ছেলে অনেক দাঁতপের সঙ্গে যুক্ত ছিলেন এবং জনসাধারণের জন্য এই ঘাট তার উপহার। আর এই বাগবাজার ঘাটেই কিন্তু সেখানে মায়ের বাড়ি, এবং মানে শারদামা, আর এই বাগবাজার অঞ্চলেই কিন্তু সেই মায়ের ঘাট হিসেবেই পরিচিত আছে আরেকটা দেখ। তো আমরা আবারও ফিরব আজকের এই আড্ডায়, তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শনিবারের এই কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস। এখন গান।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ফিরেলাম শনিবারের কথা কথা নিয়ে আমি সৌভিককে আরাজ্যে। চলছে কলকাতার ঘাটের কথা। হ্যাঁ, কলকাতায় আমরা যে প্রচুর ঘাটের ব্যাপার জানি, তার মধ্যে কিন্তু কলকাতার গঙ্গার ঘাটের বিখ্যাত জায়গাগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আর এই গঙ্গার ঘাটেই কিন্তু জব চার্নক তার জাহাজ ভিড়িয়েছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে। তিনি ঠিক কোন ঘাটে জাহাজ ভিড়িয়েছিলেন তা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। যেমন বিতর্ক আছে কত সালে তিনি ভারতে এসেছিলেন তা নিয়েও। তো ইতিহাসবিদ রাধারমণ মিত্র জব চার্নকে তিনবার কলকাতায় আসার কথা বলেছেন। সে তারিখগুলো যথাক্রমে 2/12/1686, 20/9/1687 এবং 24/8/1690। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটাই আজকে জেনে গেলাম কলকাতার গঙ্গার ঘাটের ব্যাপারে। আর আজকের এই আড্ডা শেষ করব বাবুঘাট দিয়ে। জানবাজারের বাবু রাজচন্দ্র দাস 1830 সালে এই বাবুঘাট তৈরি করে দেন। তো লোকে এই ঘাটকে নির্মাতার নাম বাদ দিয়ে শুধু বাবুঘাট বলে। বাবু রাজচন্দ্র চৌরঙ্গি থেকে বাবুঘাট পর্যন্ত একটি পাকা রাস্তা তৈরি করে দেন। প্রথমে সে রাস্তার নাম ছিল বাবু রাজচন্দ্র দাস রোড, তারপর অকল্যান্ড রোড, আর এখন হয়েছে রানী রাসমণি রোড। তো রাজচন্দ্র দাস গঙ্গায় দুটি ঘাট তৈরি করিয়ে দেন, আর এই বাবুঘাট দ্বিতীয়টি হচ্ছে হাটখোলার ঘাট। তো এই সমস্ত ঘাট বাদ দিলেও আরও যেসব ঘাট আছে সেগুলো যথাক্রমে আউটরাম ঘাট বা জেনারেল আউটরামের নামে চাঁদপাল ঘাট, যা কিনা চন্দ্রনাথ পালের মুদির দোকানের নামে, অর্থাৎ চন্দ্রনাথ থেকে চাঁদ। এটি অবশ্য জাহাজ ঘাটা হিসেবে কিন্তু পরিচিত। তো এখন চন্দপাল ঘাট স্টিমার ঘাট, এছাড়া আছে প্রিন্সেপ ঘাট, তো ভারত তত্ত্ববিদ প্রিন্সেপ সাহেবের নামে স্মৃতিস্বরূপ, আর কালীঘাট তার ইতিহাস তো সুপ্রাচীন। তো আবুল ফজলের আইনি আকবরী এর উল্লেখ আছে এবং চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রায় কালীঘাটে চাঁদ রাজা কালিকা পুজিগা চূড়াঘাট বইয়া যায় জয়ধ্বনি দিয়া, কিংবা শ্রীমন্তের গমন ও বালিঘাট এড়াইল বেনিয়ার বালা, কালীঘাট গেল ডিঙা অবসান বেলা। দেখতে দেখতে আমাদেরও বেলা প্রায় শেষ। তো কলকাতার গঙ্গার ঘাট আমরা পুরোটাই জেনে নিলাম, এবং কলকাতা মহানগরী গড়ে উঠেছিল গঙ্গা নদীকে কেন্দ্র করেই। বিশেষ করে বাণিজ্যের প্রয়োজনে ঘাটগুলির গুরুত্ব ছিল অনস্বীকার্য। গৌতম হাজরার একটি বিশিষ্ট প্রতিবেদন থেকে আজকের এই শনিবারের কথায় কথায় আপনাদেরকে পরিচয় করালাম কলকাতার গঙ্গার ঘাট। তাই কলকাতায় যারা আসবেন, যারা দূরে থাকেন, বিদেশে থাকেন, অবশ্যই কলকাতায় আসবেন এবং কলকাতায় এসে কলকাতার এই সমস্ত ঘাট কিন্তু ঘুরে দেখতে কখনোই ভুলবেন না। আজ এ পর্যন্তই। আগামী শনিবার ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না, হয় আমি সৌভিক নয়তো অনামিকার সঙ্গে শনিবার।

নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন। আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। দেখুন, সারা বছর আমরা হয়তো বাংলা ক্যালেন্ডার বা বাংলা তারিখের কথা ভুলেই যাই, কিন্তু দুটো বাংলা তারিখ কখনোই কি ভুলতে পারি? এক পয়লা বৈশাখ, আর দুই পঁচিশে বৈশাখ। হ্যাঁ, আজকের দিনটা শুধুই একটা তারিখ নয়, আজকের দিনটা ভাবনার, ভাষার আর মানুষের জন্য। শনিবারে রবিবার, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করতে হবে আমাদের রবি ঠাকুরের গানে গানে, কারণ তাকে ঘিরেই আজ আমাদের আড্ডা, তাকেই আমাদের শ্রদ্ধাঞ্জলি, তারই গানে গানে। ঠিক যেন গঙ্গাজলে গঙ্গা পূজো।

0: শোন, হলে ঢোকার আগে লবির মাঝখানে প্লেস করে দিবি।
1: দিবেন্দুদা, দিবেন্দুদা, টিকিট বিক্রি খুব ভালো।
0: বলতে গেলি
1: এটা বললে দেখতে হবে না। এই নে, চল
0: সাধারণ নিবি।

0: এই নাও। রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক আর এখানে নাচ। জমিটা তোমার বড্ড ছোট হয়ে গেল দেবু।
1: ফোক ছোট, কুলে নিজের বাড়ি হবে, কম কথা।
0: এবারে তুমি ভিটের টাকা পেয়ে যাবে, টিকিট বিক্রি হচ্ছে।

বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা নয়, রবীন্দ্রনাথ মানে চলার পথ, ভয়কে জয় করা, মনকে শক্ত করা, মুক্ত রাখা, আর মানুষকে সম্মানের চোখে দেখা। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। চলুন না গানে গানে সেই ভাবনাতেই হাঁটি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। এই কথাটা শুধু গান নয়, এই কথাটা একটা সাহস, ভিড়ের বিপরীতে দাঁড়িয়ে নিজের মতো করে ঠিক থাকার সাহস। ফিরব সেই পুরানো সেই দিনের কথায়, যেখানে সাহস রয়েছে ভালোবাসা, যেখানে প্রেম পর্যায় মিশেছে পূজা পর্যায়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে মন যখন নিরুদ্দেশ, বাঙালির হৃদয়ে রবি ঠাকুরের মনোনিবেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ কখনো মানুষকে ভাগ করেননি। দেশ, ভাষা, ধর্মের বাইরে তিনি শুধু মানুষকেই দেখেছেন। সেই কারণেই তার গান আজও এতটা আপন। চোখ বন্ধ করলে প্রাণ যা চায়, চক্ষু আবার তা চায় না। ঠিক যেন তখনই চাঁদের হাসি বাঁধ ভাঙে। রবিবাসরীয় আড্ডা জাংশনে ফিরব আবারও কিছু গানের পর। কোথাও যাবেন না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন শুভায়নের সঙ্গে রেডিও বাংলানেট ডট কমে। মন আজ হয়তো নিরুদ্দেশ, সেই হদিশ পাওয়া যাবে রবিবাসরীয় শুভেচ্ছায়, তারই গানে গানে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay, day.

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, সঙ্গে আমি শুভায়ন, গানে গানে শ্রদ্ধাঞ্জলি আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আজ যদি একটু সময় পান একটা গান শুনুন, চুপ করে শুনুন, মন স্থির করে অনুভব করুন মনের ভেতরে বীণাটা কোন সুরে বাজছে। মন কি অস্থির হয়ে বলে উঠছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন, সঙ্গে রয়েছেন আপনি আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আজ আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু। অরিজিনালি বাঙালিকে প্রেম পর্যায়ে হাঁটতে শিখিয়েছেন যিনি, হাত ধরে টেনে টেনে। তাঁর তুলিতে আঁকা প্রেম মানে নাটক নয়, তার প্রেম ছিল সম্মান, স্থিরতা আর গভীর বোঝাপড়া। হ্যাঁ, যেটা আমরা বলে থাকি আন্ডারস্ট্যান্ডিং। ভালোবাসা এখানে কোনো দখল নয়, ভালোবাসা এখানে কোনো সম্পত্তি নয়, ভালোবাসা এখানে সম্পদ, ভালোবাসা এখানে মুক্তি, চোখের আলোয় দেখা চোখের বাইরেটা।

ভালোবাসি ভালোবাসি, এই দুটো শব্দে কত জোর, তাই না? আর এই ভিতের ওপর দাঁড়িয়ে আছে আপনার আর আমার বেতার বন্ধন। তাই তো শত ব্যস্ততা থাকা সত্ত্বেও সবকিছু দূরে সরিয়ে সপ্তাহ শেষে বসে আমাদের এই আড্ডা জাংশন, যেখানে আপনার থাকে মন খুলে কথা, কিছু গান, আর গানের মধ্যেই নিজের ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুঁজে পাওয়া, বিশ্বকে পাওয়া, প্রকৃতিকে পাওয়া, নিজের করে আর একটু বেশি করে। প্রকৃতি রবীন্দ্রনাথের কাছেও শুধু দৃশ্য নয়, প্রকৃতি ছিল মানুষ হওয়ার শিক্ষক। হাওয়া, আলো, আকাশ সব কিছুতেই ছিল গান। গানের ওপারে আড্ডায় ফিরব আবারও। শুনছেন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ, আজ আমাদের হৃদয় রবি ঠাকুরেরই মনোনিবেশ।

রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন, শিক্ষা মানে মুখস্থ নয়, শিক্ষা মানে প্রশ্ন করা, ভাবা, নিজেকে যাচাই করা আর নিজের পথ খোঁজা। আমরাও পথ খুঁজব গানে গানে আবারও আপনাকে সঙ্গে নিয়ে। কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

বাংলা ভাষা আজ যদি এতখানি সমৃদ্ধ হয়, তবে তার পেছনে এই একজন মানুষের অগাধ অবদান। মন থেকে একটা কথাই যেন বেরিয়ে আসে, তুমি রবে নীরবে হৃদয় মম। হ্যাঁ, আমাদের সব কিছুতেই রয়েছেন রবীন্দ্রনাথ। ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছুতেই আমরা তারই ছন্দে যেন বাজি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রবি ঠাকুর কোনো অধ্যায় নন, তিনি এক চলমান ধারা। যতদিন মানুষ প্রশ্ন করবে, ভালোবাসবে আর স্বাধীনভাবে ভাববে, ততদিন তিনি থাকবেন। এই সময় যখন রেডিওর শব্দটা একটু নিচু হয়ে আসে, মনটাও তখন একটু নিজের সঙ্গে কথা বলতে চায়। রবীন্দ্রনাথ ঠিক সেই সময়কার মানুষ। তিনি কখনো তাড়া দেননি, বলেছেন যা সত্যি সে নিজেই ধরা দেবে। রাতের মতো, নীরবতার মতো, আজকের পৃথিবী আমাদের সব সময় কিছু হতে বলে, কিন্তু রবীন্দ্রনাথ চুপ করে পাশে বসে শুধু এটুকুই বলেন, নিজের মতো থাকলেই চলবে। এই কথাটার মধ্যেই আছে আশ্বাস, আর এই আশ্বাসটাই এই সময় খুব দরকার। আজকের আড্ডা জাংশনে রবীন্দ্র জয়ন্তী পালন করলাম আমরা, গানে গানে পুষ্পাঞ্জলি অর্পণ করলাম রবি ঠাকুরকে। এখন ঘড়ির কাঁটা বলছে বিদায় নেবার পালা, তবে মনে কোনো দ্বিধা রাখবেন না, দুঃখ রাখবেন না, ফিরবো আবারও আগামী সপ্তাহে আপনার কাছে আড্ডা জাংশনে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, আসুন না, প্রতি সপ্তাহে কাজের শেষে শত ব্যস্ততা থাকলেও আড্ডাতেই করি মনোনিবেশ।

প্রাচীন যুগে ভারতের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, এই কথা বললে কিন্তু অনেকগুলো নাম উঠে আসবে। যেমন ধরুন চন্দ্রগুপ্ত মৌর্য, যেমন ধরো অশোক, কিংবা সমুদ্রগুপ্ত অথবা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কিন্তু যদি বলি যে মধ্যযুগে ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, তাহলে কিন্তু একটি নামই উঠে আসবে, সেটি হলো আকবর। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডাটা কিন্তু জমে উঠতে চলেছে মধ্যযুগে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নৃপতি, সর্বশ্রেষ্ঠ সুলতান আকবরকে নিয়ে, বাদশাহ আকবরকে নিয়ে। এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কিনা প্রচণ্ড ইন্টারেস্টিং, কিন্তু আমরা আর সবাই হয়তো পুরোটা ঠিকঠাক জানি না। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আকবর দি গ্রেটকে নিয়ে। কিন্তু সেই আড্ডা সফল জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আকবরের আসল নাম কিন্তু আকবর নয়, তার নাম ছিল অন্য। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আকবর দি গ্রেটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো মুঘল বংশের তৃতীয় সম্রাট আকবর, তার অ্যাকচুয়াল নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ, কিন্তু তাকে মানুষজন উপাধি প্রদান করেন আকবর, আকবর অর্থাৎ দি গ্রেট। আর এই যে নামটি, এই যে উপাধিটি তিনি পেয়েছিলেন, সেটা কিন্তু প্রজাহিতৈষী কাজকর্মের জন্যই তিনি পেয়েছিলেন। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আকবরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মাঝে মধ্যে একটা কথা মনে হয় যে যারা প্রচণ্ড প্রভাবশালী তাদের অনেকেরই জন্ম কিন্তু অত্যন্ত দুঃসময়। তার মধ্যে আকবরও কিন্তু একজন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আকবরকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আকবরের জন্ম হয় 15th October 1542 খ্রিস্টাব্দে, আর সেই সময় কিন্তু অত্যন্ত দুর্দিন চলছে মুঘল সাম্রাজ্যে। তার কারণ শের শাহ তখন দিল্লির গদিতে আসেন, আর হুমায়ুন অর্থাৎ আকবরের বাবা তিনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন এ দেশ থেকে ও দেশে। আলটিমেটলি আকবর পরবর্তীকালে শের শাহের মৃত্যুর পর আলটিমেটলি ভারতের সিংহাসনে বসেন এবং দীর্ঘদিন ধরে রাজত্ব করেন। তো আকবরকে নিয়ে আরও অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কি না এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At ETO Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: আচ্ছা, 13 বছর বয়সে আপনি ঠিক কি করেছিলেন?
1: আমি কি করেছিলাম বলছি, আমি তখন সবেমাত্র ক্লাস 8। তখন আস্তে আস্তে ডানাটা গজাচ্ছে আর কি। সেই সময় বিভিন্ন ধরনের দুষ্টুমি এই টাইপের কাজকর্ম করে থাকতাম।
0: কিন্তু আকবর তার 13 বছর বয়সে কি করেছিলেন জানেন?
1: বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট .com-এ শুনছেন হারানো সুর। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আকবর দি গ্রেটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে মুঘল সাম্রাজ্যের তৃতীয় বাদশাহ আকবর, তিনি 13 বছর বয়সে আলটিমেটলি ভারতবর্ষের সিংহাসনে বসেন। বুঝতে পারছেন ব্যাপারটা? মাত্র 13 বছর বয়সে এই গোটা সাম্রাজ্যের বাদশাহ হয়ে যান তিনি। তারপরে দীর্ঘ প্রায় 50 থেকে 60 বছর তিনি রাজত্ব করেছেন। তো রেডিও বাংলানেট .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আকবরকে নিয়েই আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।